বিভিন্ন দেশে বিভিন্ন পাখি আছে এবং প্রত্যেকটি দেশেই মোটামুটি একটি জাতীয় পাখিও আছে। যেমন ধরুন আমাদের ভারতবর্ষের জাতীয় পাখি হলো ময়ূর, কিন্তু ব্রিটেনে বা ইউনাইটেড কিংডমে কিন্তু জাতীয় পাখি সেভাবে নেই, কিন্তু তার বিখ্যাত একটি পাখি আছে যা বলতে গেলে সেই পাখিকে বলা হয় ইউকের বিখ্যাততম পাখি। সেই পাখির নাম হলো দি রবিন। এই দি রবিন হচ্ছে ইউকের একমাত্র বন্য পাখি যাকে কিনা খুব আদরে খুব যত্নে মানুষজন আদর করতে ভালোবাসেন। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে পাখিদের নিয়ে। পাখিদের অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করছি আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

পৃথিবীর সব থেকে বড় পাখি কি জানেন? পৃথিবীর সব থেকে বড় পাখি হলো অস্ট্রিচ। এই অস্ট্রিচ এমন একটি পাখি যে কিনা 2.7 meters পর্যন্ত লম্বা হতে পারে, মা বলতে গেলে 10 ফুটের ওপর লম্বা হতে পারে। ভাবুন একবার, শুধুমাত্র কি তাই, এই অস্ট্রিচ পাখির ডিম হলো সব থেকে বড় একটি ডিম, এবং সেটি বিভিন্ন প্রাণীকুলের মধ্যে সিঙ্গল সেলে সব থেকে বড় সেল। আবার ঠিক সেরকমই পৃথিবীর সব থেকে ছোটো পাখি হলো বি হামিং বার্ড। এর দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার এবং এর ওজন কত জানেন? মারাত্মক 1.9 গ্রাম ম্যাক্সিমাম। তো রেডিও বাংলানেট.com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে পাখিদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব লায়ার বার্ডের কথা। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

এমন একটি পাখি যা স্বভাবই হলো মিথ্যে কথা বলা, এই জন্য তার নাম লায়ার বার্ড। তবে মিথ্যে কথা তো আমাদের মতন বানিয়ে বলতে পারে না সেই পাখিটি, কিন্তু সেই পাখিটি যেটি করতে পারে সেটা এক কথায় অবিশ্বাস্য। সে বিভিন্ন ধরনের শব্দ যেগুলো সে শুনতে পারে হুবহু নকল করে দিতে পারে, যেমন ধরুন এমনি মানুষের বাচ্চার কান্না, কিংবা ধরুন ট্রেনের হর্ন, কিংবা ট্র্যাক্টরের চলে যাওয়া, প্লেনের শব্দ, কিংবা ধরুন সিংহের গর্জন, সমস্ত কিছু এই ছোট্ট পাখিটি করতে পারে এবং অবিকল করতে পারে, এবং সেই জন্য তার নাম হলো লায়ার বার্ড। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি আছে, জারি ছিল পাখিদের নিয়ে। পাখিদের নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই পাখিদের নিয়ে কিন্তু আরও অনেক কথা শেয়ার করার আছে, কাল যেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই পাখিদের নিয়েই। পাখিদের কথা দ্বিতীয় ভাগ আগামীকাল থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই ভালো ভালো গান থাকছে এবং ভালো ভালো গানের সাথে মন ভালো করা কিছু কথাও থাকছে। আর যে কথাগুলো বিশেষ করে আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়, যে কথাগুলো আমাদের এই যে ব্যস্ততার লাইফ থেকে একটু দূরে নিয়ে যায়, ঠিক সেই কথাগুলো নিয়ে আজকের আড্ডা। তাই কোথাও যাবে না, শুনতে থাকুন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে শ্রীদের খোসা নিয়ে সামনে যদি যায় সে এ পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
5: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
4: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
6: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETO services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কমের ওয়েব তরঙ্গে।

রেডিওতে যখনই আমরা নিজেদের কথা বলি এবং তার সাথে সাথে ছোটবেলার কথা বলি, তখন আমার ভীষণ ভাবে পড়াশোনার ওই লাইফটা মনে হয়। শুধুমাত্র আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যদি ছোটবেলার বা চাইল্ডহুড মেমোরিজ এর কথা বলা হয়, তাহলে সেখানে পড়াশোনা কেন্দ্রিক যে বয়সটা বা যে সময়টা সেইটা বিশেষ করে মনে পড়বে। হতে পারে সেটা হচ্ছে 11-12 এর সময়, বা হতে পারে মাধ্যমিক অবধি সেই স্কুলিং এর সময়, আবার কখনো কখনো কলেজ লাইফের কথা। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করা হয় পড়াশোনার ক্ষেত্রে কোনটা বেশি মনে হয় যে না এখন রিলিফ পেয়েছি, সেটা হচ্ছে অঙ্ক। অঙ্ক করতে হয় না, কারণ অঙ্ক কি

রেডিও বাংলানি ডট কম এ অঙ্ক কি কঠিন নিয়ে কথা হচ্ছে, এবং অঙ্ক কি সত্যি কঠিন? হ্যাঁ, অঙ্ক কঠিন। আমি যদি বলি যে জীবনে যখন আমরা প্রথম প্রথম অঙ্ক শিখছি, যেখানে যোগ বিয়োগের খেলা হচ্ছে, সেই সময়টা আমরা ভুল করি। আবার অনেকেই কিন্তু খুব শার্প ভাবে

সেই অঙ্কের পরীক্ষাটা উতরে দেয়। কিন্তু তাদেরকে কখনো জিজ্ঞাসা করবেন জীবনের যে অঙ্কের খাতাটা আছে সেখানে কি সত্যিকারের যোগ বিয়োগের খেলায় তারা সমান সমান হতে পারে? না, হতে পারে না। যেমন আমি আমি যেমন অঙ্কে কাঁচা ছিলাম, এখনো কাঁচা আছি, জীবনের অঙ্কেও কিন্তু কাঁচা। মানে 2+2=2 যে 4 করতে হয় সেটা হয়তো জানি, কিন্তু কোথায় যোগ করতে হয়, কোথায় বিয়োগ করতে হয়, যেমন আমাদের ওই যে পাটিগণিত থাকতো না, আমাদের অনেক প্রশ্নের অঙ্ক থাকতো, একটা গল্প থাকতো, দুটো লাইন থাকতো, কোথায় যোগ করতে হবে, কোথায় বিয়োগ করতে হবে, সেটা তোমাকে বিবেচনা করে ফলাফলটা বার করতে হতো। ঠিক সেখানে যেমন আমরা গুগলে যেতাম, এখানেও তাই হচ্ছে, সবকিছু গুগলেট হয়ে যাচ্ছে।

কিন্তু অঙ্ক নিয়ে কথা হচ্ছে, আর অঙ্কের কথা বলতে বলতে আমার মনে হয় অঙ্ক টিচার যদি একটু হ্যান্ডসাম হয় তাহলে কিন্তু অঙ্কের প্রতি ভালোবাসাটাও বেড়ে যায়। ঠিক সেরকমই আমাদের জীবনে যখন কেউ কঠিন কঠিন সিচুয়েশনগুলো আমাদেরকে খুব ভালো করে বোঝায়, হাসি মুখে বোঝাতে সাহায্য করে, হাত ধরে নিয়ে যেতে পথে সাহায্য করে, ঠিক সেই রকমই কঠিন কঠিন অঙ্কগুলো যেভাবে উতরে যায় ভালো টিচারকে দেখে, অঙ্ক করা ইন্টারেস্ট পারে, জীবনটাও তখন কিন্তু ভালোভাবে মাঝতে ইচ্ছা করে। আর মনে হচ্ছে একটু বেশি কঠিন গল্প করে ফেলছি, মানে আমি অঙ্ক কি কঠিনের মতো জীবনেরও সেই কঠিন কঠিন কথাগুলো কঠিনভাবে বলে ফেলছি। না না না, এতটা বেশি রূঢ় হলে চলবে না, তাই না? তাই জন্য আমার মনে হয় একটুখানি সফট হার্টেড হয়ে একটু মিষ্টি মিষ্টি কথা দিয়ে মিষ্টি মিষ্টি গান নিয়ে কিন্তু রেডিও বাংলা নেটের এই আড্ডাটা চালাতে হবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম বাঙালি আল।

কিন্তু অনেক মজার গল্প আছে। যেমন আমার আমার ভয়, অঙ্ক কি কঠিন, অঙ্ক সত্যিই কঠিন এবং অঙ্ক করতে হয় না বলে বেঁচে গেছি। কিন্তু ছোটবেলায় যদি জানতাম যে ছোটবেলার এই অঙ্কগুলো অনেক ইজি, বড় হয়ে যা অঙ্কগুলো কষতে হবে সেটা যে কতটা কঠিন এবং তার জন্য জীবন বিপন্ন হয়ে যায়, চোখ থেকে জল বেরিয়ে যায়, সেটা জানলে অঙ্কগুলো ভালোভাবেই করতাম। radiobangla.com এ আজকে একটা মজার চলে, ছোটবেলার সেই স্মৃতিগুলো ফিরে গেলাম এবং আমার অঙ্কের খাতা খুবই বাজে ছিল। আমার মনে আছে আমি 10-এ 2 পেয়েছিলাম আর সেই খাতাটা আটকেছিলাম, নিজের কাছে লুকিয়ে রেখেছিলাম বলে মা পিটানিও দিয়েছিল। আপনার কাছে এরকম যদি মজার গল্প থাকে তাহলে কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর সাথে সাথে ফলো করতে ভুলবেন না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেক দিন আমরা যে সমস্ত মানুষদের সঙ্গে মিশি বা আমরা এরকম সময়ের সঙ্গে কাটাই যেখানে প্রতিদিন একটা করে কিন্তু গল্প তৈরি হয়, একটা করে গল্প বা দুটো করে গল্প কি তিনটে করে গল্প আমাদের জীবনের সঙ্গে কোথাও না কোথাও প্রতিদিন জড়িয়ে থাকে। এবং আমরা যদি একটু পরখ করে একটু যত্ন করে সেই ছবিগুলো দেখতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা হয়তো প্রচুর রকমের এরকম গল্প আমরা কিন্তু প্রতিদিন আবিষ্কার করছি, কিন্তু আমরা সেভাবে ভাবি না। আমরা আমাদের ইঁদুর দৌড়ের এই যে একটা ছুটে চলা ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা জীবন কাটাই, কিন্তু এই ব্যস্ততার মধ্যে দিয়ে জীবন কাটাতে কাটাতে আমাদের কখন যে সময় গড়িয়ে যায়, দিন গড়িয়ে বেলা হয়, বেলা গড়িয়ে রাত চলে আসে, আমরা নিজেরাও বুঝতে পারি না। আর সেই সময়ের মধ্যেই যে কখন যে একটা গল্প হয়ে যায় আমরা জানি না। আজকে সেরকমই কিছু গল্প দেওয়া মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, যে গল্প দেওয়া ব্যাপারগুলো আমাদেরকে ভীষণ মজাও দেয়, সেরকম কিছু ব্যাপার নিয়ে আজকের এই স্পেশাল আড্ডা এক ঘন্টার গান মুসাফিরে গল্প দেওয়া। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি আর আজকের আড্ডা জমে উঠবে গল্প দেওয়া নিয়ে। এখন গান

বনের মতো আজ কফি হাউস, বাঁচাবে কি মৃত অন্তর। আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর, খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা গল্প দেওয়া নিয়ে। তো আমরা অনেকেই অনেকের কাছে কিছুটা সময়ে একটু লুকিয়ে থাকার চেষ্টা করি, কারণ অনেকেই হয়তো সত্যি কথাটা কেউ বলতে পারে না, এবং এটা তো সত্যি মানতেই হয় যে জীবনের কিছু কিছু মুহূর্তে আমরা প্রতিদিন অভিনয় করে যাচ্ছি, সে বাড়িতে হোক বাইরে হোক। আর এই অভিনয়ের মধ্যেও কোথাও যেন আমাদের একটা গল্প বানিয়ে বলার অভ্যেস তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা নিজেরাই জানি না যে জীবন যেরকম গল্প আমাদের জন্য সাজিয়ে রেখেছে সেভাবেই আমাদের কপালে যা লেখাছে সেটাই হবে, আর এর বাইরে নতুন কিছু বলার নেই। কিন্তু তবুও কোথাও যেন মনে হয় যে যদিও যতই গল্প দিক না কেন, কেউ সত্যি বা মিথ্যের একটা চাদরে মুড়ে, তাতে কিন্তু আসল ব্যাপারটা যেটা দাঁড়াবে নিজেকে নিজেই ঠকিয়ে ফেলা। তাই অনেকেই আছেন যারা হয়তো অন্যের কাছে একটু ভালো সাজতে গিয়ে অনেক রকম গল্প দেয়, আর সেই গল্পটা সত্যি নয়। এটা তো ঠিক, সিনেমার কথা মনে পড়ে যায়, গল্প হলেও সত্যি, কিন্তু এক্ষেত্রে যে গল্প সত্যি নয় সে গল্প দিন দিন মিথ্যের শিকার হয়, আর সেই মিথ্যের ভার ক্রমশ বাড়তে থাকে। তাই মিথ্যের ভার যারা বাড়িয়ে চলেছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস মনে হয়, উচিত শিক্ষা সঠিক সময়ে পাবেন, মানে সঠিক সময় চোখ খুলবে। অবশ্যই এমন কিছু কিছু মানুষ থাকে যাদের কাছ থেকে আপনি প্রতারিত হন প্রতিদিন, কিন্তু তবুও তাদের সঙ্গে মিষ্টি করে হেসে গল্প করে আড্ডা দিয়ে সময় কাটাতে হয় আপনাকে। আপনি জানেন এ আপনাকে খুব একটা সহ্য করতে পারে না, তবুও করেন, করতে হয়। সত্যি কথা বলতে এই সমস্ত মুহূর্তে বা এই সমস্ত মানুষদের সঙ্গে একদিন বসুন, গল্প করুন, জমিয়ে তাদেরকে আপনার মনের কথা, তাদের মনের কথা একসঙ্গে শেয়ার করুন, যে কোথায় আপনার ভুল হচ্ছে, কোথাও বোঝান যে এই ব্যাপারটা আমার ভালো লাগছে না, তাহলে কিন্তু সমস্যার সমাধান খুব সহজেই হবে, তখন আর গল্প দিতে হবে না কাউকেই। আর আপনার কাছে এরকম কিছু গল্প দেওয়ার মুহূর্ত থেকে আর কষ্ট দেবেন না। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আবার আজকের এই স্পেশাল একটা গল্প দেওয়া নিয়ে। এখন গান

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

তো গল্প দেওয়ার আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, শুনছেন গান মুসাফির একটা স্পেশাল আড্ডা। আর এই গল্প দেওয়ার মুহূর্তের মধ্যে এখন যে সময় আমরা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু প্রায় পুজোর একদম প্রথম মানে দোরগোড়ায় বলা যেতে পারে। ঠিক এর এক মাস আগে থেকে বিভিন্ন পত্রপত্রিকার একটা ব্যাপার থাকে, তারা এই গল্প দেওয়ার ব্যাপার থাকে, মানে তাদেরকে গল্প দিতে হয়। আর এই আজকের শোয়ের নামকরণের সাথে কোথাও যেন মিলে যাচ্ছে মনে হচ্ছে, যে বিভিন্ন পত্রিকা থেকে তারা চিঠি পাঠায়, বিভিন্ন পত্রিকা থেকে তারা যে যেরকমভাবে ক্লোজ থাকে পত্রিকার, তারা বলে এই গল্প পাঠা, গল্প দে, দেরি করিস না, আর তো মাত্র কদিন পুজো। তো এই গল্প কিন্তু পুজোর দিনগুলো এরকম কিছু কিছু পত্রিকা আছে, বড় বড় পত্রিকা, যেগুলো গল্প দিয়ে আমাদের মন ঘুরিয়ে রাখে, এবং সেই পত্রিকার গল্প না পড়লে যেন মনে হয় না এবারে পুজোটা ঠিকমতো কেটে গেল। তো এইরকম একটা ব্যাপার তো থাকেই, আর কোথাও গল্প শোনার একটা ব্যাপার থাকে। পড়তে পড়তে অনেক সময় শুনতে ভালো লাগে না, কিছু কিছু বইতে এমন গল্প থাকে, এবং যারা রীতিমতো গল্প লেখেন বা যারা নতুনভাবে ভাবছেন তাদের কাছে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার গল্প দেওয়া। হ্যাঁ, গল্প সবাই আমরা পড়তে ভালোবাসি, আমরা শুনতে ভালোবাসি, আর আপনারাও এভাবেই গল্প শোনাতে ভালোবাসুন। তাই গল্প দেওয়ার সময় কোথাও একটা রিলেট করতে পারছি মনে হচ্ছে, সেই জন্যই আজকের এই শোয়ের মধ্যে সেই গল্প দেওয়ার কথাগুলো মনে পড়ে যাচ্ছে পত্রপত্রিকা। নিশ্চয়ই আপনাদেরও মনে পড়ে যাচ্ছে যারা পত্রপত্রিকায় গল্প নিয়েছেন। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আবার আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। এখন গান

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সবিকার, সঙ্গে আছেন আপনারা আর আড্ডা গল্প দেওয়া। তো একটা জিনিস আমার খুব মনে পড়ে যায়, বড়রা যারা প্রবীণ মানুষ তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারেন, কারণ এই সেই সময়টা কাটিয়ে এসছেন, তাদেরকে গল্প দেওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার, এবং সারা ব্যাপারটা পুরো সময়টা কাটিয়ে শেষবেলায় কিন্তু বোঝা গেল উনি বলে দেবেন যে আমি বুঝতে পারলাম তুই আমাকে প্রচুর গল্প দিবি আজ, এরকম গল্প আর কখনো দিস না, আমি সব জানি বুঝি। তখন সত্যি নিজেকে হেরে যাওয়া একজন পথিক মনে হয়, তাই না? হ্যাঁ, এরকম ব্যাপার তো থাকে, কারণ প্রবীণ যারা মানুষ তারা আমাদেরকে সঠিক চিন্তা সঠিক পথই দেখান, কিন্তু তাদেরকে নতুন করে গল্প দিয়ে আমাদের আখেরে কোনো লাভ হবে না, বরং উল্টে আমরা আমাদের আসল জায়গা থেকে ক্রমশ যেন পিছিয়ে যাব, সেটা আমরা কখনো করবো না। আর অনেকেই এটা করি যে আমরা ভাবি যারা প্রবীণ যারা একটু এগিয়ে গেছেন, 60 পার করে ফেলেছেন, তারা মনে হয় যেন এসব ব্যাপার বেশি বুঝেন না, বা এদেরকে যত গুলগাপ্পা বা যত গল্প দেওয়া যাবে ততই ভালো, টুক করে কেটে পড়া যাবে, টুক করে ভেঙে যাওয়া যাবে, কিন্তু আদপে তা নয়। তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি সচেতন এবং অনেক বেশি বুদ্ধি রাখেন এবং অনেক বেশি বোঝেন, মানুষের মন কিন্তু তারা অনেক বেশি বোঝেন, তাই তাদেরকে গল্প দেওয়াটা কঠিনই মনে হয়। কিন্তু আমাদের অপেক্ষা করছে এখন গান শুনতে হবে, তারপর ফিরে এসে আবারও আড্ডা জারি থাকবে গল্প দেওয়া নিয়ে। এখন গান।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
2: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
1: ওরে ও তরুণীশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: কেশে রাজা, কাজনের বাজনা বাজা, কে মালিক কেশে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান, পড়বে ফাঁসি সর্বনাশী, শিখায় এহীন তথ্য কে রে।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি। লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

দেখতে দেখতে সময়ের একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। আপনি শুনছেন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা, আর আড্ডা চলছিল গল্প দেওয়া নিয়ে। তো আজকের এই আড্ডা শেষ হলে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার জীবনের এরকম কাউকে কি কোনো গল্প দিয়েছেন, বা এরকম কেউ গল্প আপনাকে দিয়েছে, যদি দিয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন ইমেল করে gmail@radiobanglanet.com-এ চটপট। আর যদি মনে হয় না হোয়াটসঅ্যাপেও জানাতে পারি, তাহলে 4475039657121-তে অবশ্যই লিখে পাঠান আপনাকে কে কখন কীভাবে গল্প দিয়েছে, আর সেই গল্প অবশ্যই একটু ইন্টারেস্টিং হতে হবে। তো যাই হোক, আমাদের প্রত্যেকের জীবনে গল্প একটা ইন্টারেস্টিং পর্ব, কারণ প্রত্যেকটা মুহূর্তে গল্প তৈরি হয়, গল্প রাখা থাকে, গল্প এগিয়ে চলে, আমরা সেই গল্পকে চিনতে পারি না, বুঝতে পারি না, আমরা মানুষকে চিনতে পারি না। আসলে আমরা যদি মানুষকে চিনতে পারি তাহলে তাদের কাছে এই গল্প দেওয়াটা গল্প দেওয়া মনে হবে না, এবং তারা সত্যিই যে গল্প দিচ্ছে না, সত্যি বলছে, আমাদের ভালোর জন্যে বলছে, সেটা বোঝাটা খুব সহজ হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। তাই শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির, আর এভাবেই জুড়ে থাকুন 24/7 আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

মনরাজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার, মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ, মন যখন নিরুদ্দেশ। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সবথেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পাচ্ছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকেই চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি। আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি, শুনতে থাকুন রেডিও বাংলা .com।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?

গেলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারা নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে। থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

সুনাম তিনটি গানের পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s এর ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সে কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট।

ইতিহাস জানার জন্য প্রাচীন গ্রন্থগুলির অবদান সত্যি অনস্বীকার্য। আর সেই সমস্ত প্রাচীন গ্রন্থে যে লেখাগুলো থাকে, সেই লেখার পাঠোদ্ধার করাও কিন্তু ভীষণ কঠিন কাজ। এমন অনেক বই আছে যেই বইগুলোর পাঠোদ্ধার করতে গিয়ে বিশেষজ্ঞদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে এবং অনেক বছরের চেষ্টায় সেটা করা সম্ভবও হয়েছে। কিন্তু আজ আপনাকে শোনাব এমন এক বইয়ের গল্প যেই বইয়ের পাঠোদ্ধার করা বিশেষজ্ঞদের পক্ষে আজও সম্ভব হয়নি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় বই নিয়ে, যেই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও তার যে লেখা এবং সেই বইতে যে অনেক ছবি রয়েছে তার কোনোটারই পাঠোদ্ধার করতে পারা যায়নি। এমনই কঠিন সেই বই, আর সেই জন্যই এই বই পৃথিবীর এমন এক রহস্যময় বই। সেই বইয়ের গল্প নিয়ে ফিরছি, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

খুব সুন্দর একটি বই, যার পাতায় পাতায় ভরা রয়েছে লেখা, আর সেখানে সাজানো রয়েছে নানা রকমের নজর কাড়া সব ছবি। সত্যি এরকম একটা বইয়ের কথা শুনলে নিশ্চয়ই মনে হচ্ছে যদি পড়া যেত এমন একটি বই, কিন্তু না, এখানেই লুকিয়ে রয়েছে রহস্য, কারণ আজও সেই বই রহস্যময়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা সেই বইয়ের কথা বলছি যা বোধহয় পৃথিবীর এমন একটি রহস্য যার সমাধান আজও করা সম্ভব হয়নি। এই যে বইয়ের কথা বলছি, এই বইতে খুব সুন্দর সুন্দর করে লেখা, ছবিতে যতই ভরা থাকুক না কেন, কারো পক্ষেই আজ অবধি তা পড়া সম্ভব হয়নি, কারণ 500 বছর ধরে শুধু চেষ্টাই চলছে, তার লেখা পাঠোদ্ধার করতে পারেননি বিশেষজ্ঞরা। এই বইয়ের গল্প নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা।

0: বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

RadioBanglanet.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক রহস্যময় বই নিয়ে যেই বইয়ের লেখা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বিশ্বে অনেক বই এরকম পাওয়া গিয়েছে যেটা পাঠোদ্ধার করাটা রীতিমতো কষ্টকর, কিন্তু এই যে বইটির কথা বলছি, এই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও বিশেষজ্ঞরা তার লেখা বা ছবির মানে কোনোটাই উদ্ধার করতে পারেননি। এই যে বইটির কথা বলছি, এই বইটি হাতে লেখা একটি বই, আর সেই বইটির কার লেখা তা নিয়ে অবশ্য অনেক মতভেদ রয়েছে। সবটাই অবশ্য অনুমান, তবে 1912 সালে এই বইটি পোল্যান্ডের এক বই বিক্রেতা উইলফ্রিড ভয়নেজ কেনেন, আর তারপর থেকেই এই বইটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। আর এই যে বইটি, সেই বইয়ের নামকরণও হয় সেই বিক্রেতার নাম অনুসারে, আর সেই জন্যই বইটির নাম হয় ভয়নেজ ম্যানুস্ক্রিপ্ট, যা আজও পৃথিবীর এক অন্যতম রহস্যময় বই হয়ে রয়ে গেছে। এই বইয়ের গল্প নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন সময় হয়েছে একটু গান শোনার। চলুন শুনে নি পরপর 3টে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীতে এমন অনেক প্রাচীন বই পাওয়া গিয়েছে, অনেক প্রাচীন লেখা পাওয়া গিয়েছে, যা পাঠোদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বিশেষজ্ঞদের। তবে অনেক বছর সময় লাগলেও কিছু লেখার মানে বুঝতে পেরেছেন তারা। কিন্তু আজ আমরা যেই বইটির কথা বলছি, সেই বইটির লেখা 500 বছরেও কেউ উদ্ধার করতে পারেননি। এমনই কঠিন সেই বইয়ের লেখা এবং তার যে ছবিগুলো, যার মাথা মুন্ডু কোনোটাই বোঝা যাচ্ছে না। আর সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই বইটির কথা বলছি, সেই ভয়নেজ ম্যানুস্ক্রিপ্ট, সেই বইটিতে এমন কিছু প্রাণী, ফুল, ফল, গাছের ছবি রয়েছে যেগুলো কেউ কোনোদিন দেখেনি। আবার এগুলো কি তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এগুলিকে পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি, তাহলে সেগুলো কি তা পরিষ্কার নয় তাদের কাছে, বিশেষজ্ঞদের কাছে। আর সেখানেই কিন্তু রহস্য ঘনীভূত হয়। আর এই যে বইটির কথা বলছি, সেই বইটি কেন লেখা হয়েছে, কে লিখেছেন, কোন ভাষায় লেখা, কেন এমন সব আজব ছবি রয়েছে, তা নিয়ে কিন্তু রয়েছে নানা রকমের প্রশ্ন যার উত্তর আজও পাওয়া যায়নি। আমরা আজ সেই রহস্যময় বইয়ের গল্প শুনছি, তবে এখন শুনব পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে রয়েছি আমি আপনার বন্ধু অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক প্রাচীন বই নিয়ে যেই বইকে ঘিরেই রয়েছে রহস্য। কারণ এই বইয়ের যে লেখা, পাতায় পাতায় যে সুন্দর লেখা এবং সুন্দর সুন্দর সব ছবি, তার পাঠোদ্ধার এখনও বিশেষজ্ঞরা করে উঠতে পারেননি, আর সেই চেষ্টা 500 বছর ধরে চলছে। আর সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন, কে লিখেছেন, কেন লিখেছেন, কি বিষয় বা কি ভাষা, সব কিছু নিয়েই রয়েছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি, আর সেই জন্যই রহস্য আরও ঘনীভূত হয়েছে। আর সেই বই, সেই বইয়ের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুদ্ধ বাংলা ভাষায় তাকে বলা হয় খেচর। খেচর অর্থাৎ যে কিনা আকাশে উড়ে বেড়ায়। তবে আমরা তাকে সাধারণত বলি পাখি। পাখি এমন একটি প্রাণী যাকে কিনা আমরা প্রত্যেকেই কখনো না কখনো হিংসে করেছি, তার মতো আকাশ জুড়ে উড়তে চেয়েছি। তো সেই পাখিদের নিয়ে কিন্তু অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য, অনেক গল্পও আছে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালও আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জমেছিল পাখিদের কথা নিয়ে। পাখিদের অনেক গল্প, অনেক ঘটনা এরকম আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি, আর আজকেও সেখান থেকে ক্যারি ফরওয়ার্ড করতে চলেছি আমাদের আড্ডা। পাখিদের নিয়ে আরও অনেক কথা, অনেক গল্প আজকেও ওয়েট করবে আপনার জন্য আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আমাদের মানুষের হার্টবিট কত বলুন তো? মিনিটে ওই 72 থেকে 80 ম্যাক্সিমাম এটাই হওয়া উচিত। এর ওপর উঠলে কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে। কিন্তু পাখিদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এতটা ইজি নয়, তার মধ্যে অনেক ভ্যারাইটি আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের নিয়ে, পাখিদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমাদের হার্টবিট মানুষের সাধারণত 72 হয়ে থাকে পার মিনিট, কিন্তু পাখিদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল রেঞ্জের মধ্যে ভ্যারি করে জানেন। যেমন ধরুন পাখিদের হার্টবিটের নর্মাল রেঞ্জ হচ্ছে 100 থেকে 1200 পার মিনিট। তাহলেই ভাবুন, কোনো পাখির হার্টবিট রেট হচ্ছে মিনিটে 100 বার, আবার কোনো পাখির হার্টবিট রেট হচ্ছে মিনিটে 1200 বার, অর্থাৎ 1200 বার। তাহলেই ভাবুন যে কত রকম ভ্যারাইটি রয়েছে এই পাখিদের মধ্যে। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর গতকালের থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে পাখিদের কথা নিয়েই জমে আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: কাটে যদি রাত গুলো সব এভাবেই,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.in। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ,

পাখি খুব মিষ্টি হয়, অত্যন্ত একটি মন ভালো করা প্রাণী। সেই জন্য আমরা কিন্তু অনেকেই পাখি পুষে থাকি। শুধু কি তাই, এরকম অনেক পাখি আছে যারা কিনা আমাদের কথা নকল করে বলতেও পারে। কিন্তু আপনাকে যদি বলি যে এরকম পাখিও আছে যে কিনা আদ্যন্ত বিষাক্ত, মানবেন কি? মানবেন না? তাহলে শুনুন, এই পৃথিবীতে একটিমাত্র পাখি আছে যে কিনা রীতিমতন বিষাক্ত, তার ঠোঁটে এবং ফেদারে রীতিমতন বিষ বর্তমান করে। সেই পাখির নাম হলো পিতহুই। আগে হ্যাঁ, পিতহুই। আর এই পাখি একমাত্র দেখা যায় পাপুয়া নিউগিনিতে, এবং সেখানকার মানুষজন এই পাখিকে দেখলে রীতিমতন আতঙ্কে সেখান থেকে সরে যায়। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসর জারি আছে পাখিদের কথা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

পৃথিবীতে দুবার মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ লেগেছিল, এটা তো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু জানেন কি যে এই বিশ্বযুদ্ধে পায়রাদের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল আগে? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল পায়রাদের। এই গোটা বিশ্বযুদ্ধে 3 লক্ষের বেশি পায়রা ব্যবহার করা হয়েছিল খবর আদান প্রদান করার জন্য। এবং এই যে পাখিদের, এই যে পায়রাদের ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে 32টি পায়রাকে বিভিন্ন দেশ থেকে রীতিমতন সম্মান জানানো হয়েছিল মিলিটারি অ্যাওয়ার্ড দিয়ে। তাহলেই ভাবুন, পাখি বলে বা পায়রা বলে কিন্তু তাকে ছোট করে একেবারেই দেখা যাবে না। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে দানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের কথা নিয়ে, এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এইরকমই আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে দানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আলবাট্রস নামে এক ধরনের পাখি আছে জানেন, এবং সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। কি সেই কাজ বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলায় .com শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে অত্যন্ত একটি মজাদার পাখি হলো অ্যালবাট্রস, এবং পাখির জগতে, পাখির দুনিয়ায় একমাত্র সেই এই কাজটি করতে পারে, সেটি হলো উড়তে উড়তে এসে ঘুমিয়ে পড়তে পারে। আগে হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, অ্যাকচুয়ালি বিভিন্ন পাখি গাছে ডালে বসে কিংবা কোনো উঁচু জায়গায় বসে ঘুমায়, কিন্তু অ্যালবাট্রস এমন একটি পাখি যে কিনা উড়তে উড়তেই দিব্যি ঘুমিয়ে পড়তে পারে। রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর গতকালের থেকে কেন ফরওয়ার্ড হয়েছে। গতকালও বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম পাখিদের নিয়ে, আর আজকেও শেয়ার করলাম পাখিদের নিয়ে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য। কেমন লাগলো আপনার এই দুই দিনের আড্ডা জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার খাতে গল্প আড্ডা সবকিছু থাকছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকছে। তাই কোথাও না গিয়ে বলবো, আমার সঙ্গে আড্ডায় থাকুন আর শুনতে থাকুন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের জীবনে যখন ছোটবেলাটা থাকে, সেই ছোটবেলায় আমরা অনেক কিছু কল্পনা করি, অনেক কিছুই ভাবি আনমনে যে বড় হয়ে এই সব কিছু হব। ঠিক সেই রকমই আমার ছোটবেলাটা যদি আমি জিজ্ঞাসা করি, যারা একটু বেশি কল্পনা করতে ভালোবাসে এবং যাদের সাথে শিল্পের, আমার মনে হয় মানে শিল্পের ছোঁয়া আছে বললে ভুল হবে, মানে যারা শিল্পকে নিয়ে কাজ করতে থাকে বা শিল্পের মধ্যেই থাকতে পছন্দ করে, সেটা যে কোনো শিল্প হতে পারে, আঁকা হতে পারে, কবিতা বলা হতে পারে, ঘর গোছানো হতে পারে, আলপনা করা, মুখের মেকআপ করাটাও আমার মনে হয় সেটাও একটা শিল্প, সেটাও একটা আর্ট, কোনো একটা হাতের কোনো কাজ করা, রং করা, এনিথিং, সিনেমায় কাজ করা, অভিনয় করা, ডান্স, গান, আরও যা যা আছে যেগুলো বাদ দিলাম, সেই সব কিছু নিয়ে যে শিল্প, সেই শিল্পে যারা থাকতে পছন্দ করে তারা কোথাও গিয়ে আনমনে ভাবে যে বড় কবে হব এবং বড় হয়ে আমার পরিচিতি দরকার, যাতে দু তিনটে মানুষ আমাকে দেখে চিনতে পারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com-এ আজকে সেই ছোটবেলায় ফিরে যাচ্ছে, এবং সেই ছোটবেলাটা যেই ছোটবেলাটায় আমি বড় হয়েছি, মানে আমার ছোটবেলার কিছু কথা আপনার সাথে শেয়ার করছি। আমি ছোটবেলায় ভাবতাম বড় হয়ে টিচার হব, আর টিচার হলেও খাতার শেষে সাইন করে না, ওই সাইনটা করাই আসল উদ্দেশ্য ছিল। মানে আমার কাছে ওই অটোগ্রাফ বলি না কেন, বা সাইন বলি না কেন, বা সিগনেচার বলি না কেন, ওটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। আর ঠিক সেই রকমই কোনো একটা শিল্পীর কাছে তারা যখন বড় হতে চায় বা বড় হয়, বড় পরিসরে পরিচিতি পায়, তখনও কিন্তু সেই সময় দাঁড়িয়ে যখন আমরা বড় হচ্ছি, তখন কিন্তু এইসব সেলফি ফেলফির কথা মাথায় আসতো না। তখন যেটা প্রায়োরিটাইজ করা হতো সেটা হচ্ছে অবশ্যই অটোগ্রাফ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আর এই অটোগ্রাফের কথাই যখন রেডিও বাংলা নিয়ে .com-এ বারবার উঠে এসেছে, তখন একটা কথা বলি, অটোগ্রাফ মানে কিন্তু অনেকটা নস্টালজিয়া। ভাবুন, আমাদের প্রিয় শিল্পীদের অটোগ্রাফ পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠতাম না? আর যদি কেউ অটোগ্রাফ পেয়ে যেত, সবার আগে কিন্তু স্কুলে গিয়ে বন্ধুদের দেখানো চাই, একটু গলার উঁচু তো করতেই হবে, তাই না? আমার মনে আছে, আমার একজন প্রিয়, খুবই প্রিয় শিল্পী, যাদের যাকে আমি ছোটবেলায় ভাবতাম আমি সামনে থাকলে কী যে করতাম, যদিও বড় হয়ে তার সাথে কথা হয়েছে, তার ইন্টারভিউ নেওয়া হয়েছে, কিন্তু ছোটোবেলার কথাটা বলছি, সেই সময় একটা অটোগ্রাফ পাওয়া, উফ, সেটা যে কী, কোনো একটা স্বপ্ন পূরণের থেকে কম কিছু না। এরকমই বেশ কিছু মজার ঘটনা কিন্তু অটোগ্রাফকে নিয়ে রয়েছে, এবং অটোগ্রাফের কথা যখন বারবার বলছি, তখন যেই ছবি, অর্থাৎ অটোগ্রাফ বাংলা ছবি যিনি বানিয়েছেন, একদম মডার্ন দর্শকদের কাছে যে একটা সুন্দর ভাবনা উপহার দিয়েছেন ছবির মাধ্যমে, সেই মানুষটার আজকে জন্মদিন। ঠিক ধরেছেন, আজকে সৃজিত মুখার্জির জন্মদিন, এবং রেডিও বাংলা নেটের তরফ থেকে ওর জন্য রইল অনেক অনেক জন্মদিনের ভালোবাসা এবং শুভেচ্ছা।

radiobanglani.com এ আজকে কিন্তু আমরা অটোগ্রাফ নিয়ে কথা বলছি, এবং অটোগ্রাফের কথা বলতে বলতে সৃজিত মুখার্জির জন্মদিনের কথাও বললাম, এবং অটোগ্রাফ কথা বলতে বলতে আমাদের ওই যে ছোটবেলায় কারুর কাছে অটোগ্রাফ নেওয়াটা একটা আলাদাই ব্যাপার। আচ্ছা ভাবুন তো, এখনকার সময় সেলফি, কোনো একটা সেলফি, মানে সেলফির মধ্যে কি সত্যি ওই অটোগ্রাফের ছোঁয়াটা আছে? আমার কেন জানি না মনে হয় যে এই জিনিসটাকে আমি টাচ করতে পারবো বা ফিল করতে পারবো সেটা আমার অনেক কাছে। আমার কেন জানি না মনে হয় যে ফোনের ওই গ্যালারিটা বারবার করে ফটোগুলো শাফেল করার থেকে ফটো অ্যালবামে ওই ফটো, স্টিল ফটোগুলোকে ছুঁয়ে বেশি ফিল করা যায়। আমার কেন জানি না মনে হয় যে সেলফির থেকেও, আমি কাছে বসে ছবিটা তুলছি হয়তো, কিন্তু তার থেকেও আমার মনে হয় ওই যে হাতের লেখাটা, যে লেখাটা সারা জীবন থেকে যাবে ওই পেপারটা, সেটা অনেক বেশি কাছের। তাই জন্য অফকোর্স আমার কাছে সব সময়ের জন্য সেলফির থেকে অটোগ্রাফ অনেক বেশি ভালোবাসার, ভালো লাগার জায়গা। আপনার কাছে কি, আপনার কাছে অটোগ্রাফটা ঠিক কতটা জায়গায় রয়েছে, এবং অটোগ্রাফ নিয়ে যদি কোনো মজার কথা থাকে তাহলেও কিন্তু জানাতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না www.radiobanglani.com।

শুনছেন ইউক্রে একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেক দিনের চলাফেরার মধ্যে কখনো কখনো আমরা একটু অবাক হই, আর এই অবাক হওয়ার মধ্যে হয়তো আমাদের যে ভাবনাগুলো কাজে লাগে না সেইগুলোর বাইরে গিয়ে এমন কিছু ভাবনা থাকে যেগুলো আমাদেরকে সত্যি ভাবায়। তাই এমন কিছু ভাবনা থাকে যা আমরা কখনো কল্পনা করতে পারি না, সেরকম কিছু ঘটনা কিন্তু হঠাৎই ঘটে যায়। যখন এমন কিছু ঘটনা যে ঘটনা আমি হয়তো ভাবতে পারছি না যে এমন হতে পারে, তখনই সেটা আশ্চর্যজনক একটা ব্যাপারে পৌঁছে যায়। তো বেশ কিছু সময় এমন যায় আমাদের মনের মধ্যে দিয়ে যে আমাদের মনের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়। আমরা ভাবি সত্যিই কি এটা এরকমভাবে হয়, সত্যি কি এই মানুষটা এরকম, বা সত্যি কি আমি এটা পারবো। এই সব কিছুর নেপথ্যে একটা জিজ্ঞাসার চিহ্ন পড়ে, আর সেই জিজ্ঞাসার চিহ্নটাই আমাদের কপালে একটা চিন্তার ভাঁজ তৈরি করে এবং ভাবায়। আজকের সেই আড্ডা সেই আশ্চর্য ব্যাপারকে নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর। আজকের এই আশ্চর্য ব্যাপারটা আপনাদের কাছে সত্যিই কীরকম আশ্চর্যজনক হয়ে ওঠে সে নিয়ে একটা আড্ডার আসর। সঙ্গে থাকুন, এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক কয়েকদিন গানের পর আজকের এই স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। তো আমাদের এই দৈনন্দিন চলাফেরার মধ্যে এমন কিছু মানুষকে আমরা প্রচণ্ডভাবে বিশ্বাস করি, আর জীবনে চলতে গেলে কাউকে না কাউকে আমাদের বিশ্বাস করতেই হয়। আর সেই বিশ্বাসের জায়গা থেকে কোথাও একটা ভালোবাসা তৈরি হয়, কোথাও একটা দাবি তৈরি হয়, কোথাও একটা শ্রদ্ধাও তৈরি হয়। কিন্তু সেই মানুষটাই যদি কখনো পরিবর্তন হয়ে যায়, সেই মানুষটাই যদি আপনার কল্পনা যা করেছেন তার থেকে একদম অন্যরকম কিছু হয়, তখনই একটা প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি হয়, আর তখনই এই মাথার মধ্যে আমাদের আশ্চর্য ব্যাপারটা ঘটতে পারে যেরকম মানুষটা এরকম হতে পারে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা মানুষের উপর যে এক্সপেকটেশন করি এটাই সবথেকে ভয়ঙ্কর একটা ব্যাপার, আর এই এক্সপেকটেশনের মাধ্যমেই কিন্তু আমরা ক্রমশ হয় নিজে হারিয়ে যাই অথবা অন্যকে আমরা ভুল নির্বাচন করি। আর এই ভুল নির্বাচনের মাধ্যমে বা ভুল ভাবনার মাধ্যমে কখনো কখনো আমরা ঠকে যাই প্রচণ্ডভাবে, আমরা হেরে যাই, আমরা হয়তো ভেঙে পড়ি, কিন্তু আমরা এই ব্যাপারটাকে নিয়ে কখনো ভাবি না কেন এমন ঘটে গেল। আমরা তারপর যে ব্যাপারগুলো মানুষকে দোষারোপ, নিজেকে ভুল বোঝা বা এত দিনের সময় নষ্ট তার প্রতি, এসব কিছুকে মিলে মিশে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে কষ্ট কষ্ট আর কষ্ট, সে থেকে নিষ্কৃতি পাওয়ার একটা জায়গা কমে কমে একদম মনটা ভেঙে যায়, তখন বিচ্ছেদ একটা সম্পর্ক ইতি হয়। তো আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কেউ না কেউ কারো না কারোর সঙ্গে নতুনভাবে সম্পর্ক তৈরি হয়, আবার কোনো সম্পর্ক ভেঙে যায়। আর এই ভেঙে যাওয়ার যার প্রতি আমরা বিশ্বাস করতে পারি না, সেই ব্যাপারটাকে ঠিকঠাকভাবে বোঝা বা জানা বা আমাদের প্রত্যেকের মধ্যে সেই ব্যাপারটাকে ভাবিয়ে তোলা যে কেন আমরা তার প্রতি এই ভুল নির্বাচন করা বা ভুল ভাবনা ভাবছি, হয়তো এটা ভুল হতেও পারে যে আমি ভাবছি তা নয়, বা যা ইনি করেছেন হয়তো ইনি এটাই করবেন কিন্তু আমি সেটা আগে থেকে জানতাম না, তাহলে ভুলটা আমারও। আজকের আড্ডা আবারও জারি থাকবে, সঙ্গে থাকুন। নিশ্চয়ই আপনারাও এমন কিছু মানুষ এরকম যারা আছেন তাদেরকে নির্বাচন করতে পারছেন, কিংবা এমন কিছু মানুষের থেকে আপনি ধাক্কা খেয়েছেন এবং বুঝতে পারছেন নিশ্চয়ই যে ভুলটা হয়তো সত্যি ভুলই। ফিরব, সঙ্গে থাকুন।

আবারও আজকে স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। তো সত্যি আমাদের জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটবে, ঘটছে, এবং এই আশ্চর্যজনক ব্যাপারের মধ্যেই আমরা ভূতের ভয় খেয়েও বিশেষভাবে বিশ্বাস করি। আবার অনেক ঘটনা হয়তো এই কোনো ঠাকুর হয়তো ভাবছে এরকমভাবে আমাদেরকে আশীর্বাদ করে দিচ্ছেন, এই ঠাকুরটা এখানে ছিল, এটা এখানে কী করে চলে গেল, বা উনি এদিকে মুখ করে আছেন, ওদিকে মুখ করে গেলেন কী করে। তো এইরকম কিছু ব্যাপার স্যাপারও কিন্তু ঘটে যায়। তো এই একটা ব্যাপার এর মধ্যে বলতে হয়, যেটা হচ্ছে যা রটে কিছু ঘটে। আবার সব জায়গায় তো সমান ব্যাপারে ব্যাপারটা চলে না, কারণ একটা জিনিস মানতে হবে, যার কাছে যেটা মেনে নেওয়ার ব্যাপার থাকবে সে মেনে নেবে, আর যার কাছে মেনে নেওয়ার ব্যাপার থাকবে না সে মেনে নেবে না, ব্যাপারটা এরকম জায়গায়। তাহলে আমাদের জীবনটা কিন্তু আশ্চর্যজনক ঘটনাতেই ভরা, জন্ম থেকে আর চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে যে এক আশ্চর্য অনুভূতি, আশ্চর্য ঘটনা, আশ্চর্য মন, একটা একদম সম্পূর্ণ আলাদা, আপনি হয়তো অন্যের থেকে একদম আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট একটা মন, সেটাও তো একটা বিষয়, সেটাও তো একটা ভাবনা। আপনার ক্রিয়েটিভিটি, আপনার সৃজনশীলতা সবার থেকে আলাদা, এটাও তো অনেকের কাছে আশ্চর্যজনক একটা ব্যাপার, যে আমিও তো একই রকম একইভাবে এগিয়ে চলছি, তাহলে আমার এই বুদ্ধিটা আসছে না কেন ওর মাথায় এলো। ঘটে, ঈশ্বর বা আল্লাহ সবাইকে তো আর একরকম করে পাঠায় না, তাহলে তো পৃথিবী একরকম হয়ে যেত, নতুন বৈচিত্র্য আসবে কী করে। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন, আর আশ্চর্যজনক ঘটনা ঘটুক ঘটান, ক্ষতি নেই, কিছু শেখা যাবে। আবার গান ফিরে এসে আড্ডা জারি থাকবে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আশ্চর্য।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা আশ্চর্য ঘটনা নিয়ে। তো সত্যি আশ্চর্য ঘটনা আমাদের জীবনে প্রতিদিন কিছু না কিছু ঘটে যায়, আমরা তো জানি না। কেউ হয়তো বাইরে বেরিয়ে গেছে, হঠাৎ ঘুরে টুরে এসে দেখছে কী হলো, পাখাটা চলছে কেন, আমি তো পাখাটা বন্ধ করে গেলাম। আবার হয়তো কোথাও হয়তো আজকের এই ব্যাপারটার মধ্যে পুরোটাই ভুল বোঝাবুঝির মধ্যেই ব্যাপারটা চলছিল, মানে কোথাও একটা সুইচটা জ্বালিয়ে দিয়েছেন, কোথাও হয়তো এই নিজের কোনো একটা বই অন্য জায়গায় রাখার কথা সেটা আরেক জায়গায় রেখে দিয়েছেন, কিংবা কোনো একটা দরকারি মূল্যবান জিনিস যেটা যে জায়গায় রাখা উচিত সেটা সেখানে নেই, বাইরে পড়ে আছে। তো এইভাবে ঘটনা কিন্তু অদ্ভুত প্রতিদিন একদিন না একদিন কোথাও না কোথাও এইভাবে অবাক করার মতোই ঘটে যায়। আর সেটা যখন ঘটে যায় তখন মনে হয় আচ্ছা আমার আমি কি ভুল করছি, না আমি সত্যি আজকে এই ব্যাপারগুলো করেছি, নাকি এই বাড়ির মধ্যে কোথাও না কোথাও কিছু একটা ঘটছে। এই সব কিছু একটা অদ্ভুতভাবে চলতে থাকে, তখন নিজেকে ভীষণ আশ্চর্যজনক একটা মুহূর্তের মধ্যে দিয়ে পড়তে হয় এবং সবসময় এরকম দুশ্চিন্তা হতে থাকে, তাহলে কি আমার মাথাটা কাজ করছে না, আমি ভুল পথে যাচ্ছি, নাকি আমি সত্যি এগুলো করেছি, এটা ভাবতে পারছি না আমি যে একটা এত দামি মূল্যবান একটা জিনিস যেটা আলমারিতে রাখার কথা সেটা এরকম বাইরে ফেলে রেখে দিয়েছি খাটের উপর, ভাবছি প্রতিনিয়ত ভাবতি, কিন্তু এদিকে সুরাহা কিছু বার করতে পারছি না, ঘটে যায় এমন ঘটনা কিন্তু কোনো কোনো দিন ঘটে যায়। আলমারির চাবিটা হয়তো আলমারিতেই রয়ে যায়, বেরিয়ে গেলেন বাইরে, ঘুরে ঘাড়ে এসে দেখলেন আরে আলমারিতে চাবিটা রয়েই গেছে, তাহলে কি আবার চটপট তাড়াতাড়ি করে পুরো আলমারির ভেতরটা একবার ভালো করে দেখে নেওয়া, কিছু ঘটে যায়নি তো, কোনো দুর্ঘটনা, কোনো চোরের উপদ্রব ঘটেনি তো, এইসব কিছু। এগুলো অ্যাকচুয়ালি আমাদের কোথাও কোথাও মন অশান্তর কারণ হতে পারে, আবার কখনো ভুলমন তো থাকেই, ভুলমনও কিন্তু সুযোগ নাই আশ্চর্য মহারাজের। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আর শুনতে থাকুন রেডিও বাংলা .com-এ আবারও কিছু গান, ফিরে এসে আবারও আড্ডা জারি থাকবে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির।

ইউটিউবে ফিরে এলাম আমার আজকের এই স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। আসলে দেখতে দেখতে আমাদের এই সময়ে যে শেষ হয়ে যায় এর মধ্যে কোনো আশ্চর্যজনক ব্যাপার নেই, কারণ এখানে আমরা জানি আমাদের এইটুকুই পড়ি দিয়ে আমাদের থামতেই হবে। 4475039657122 অবশ্যই জানাবেন কেমন লাগল আজকের এই আড্ডা। আর নিশ্চয়ই আপনার কাছেও আপনার ঝুলিতে আপনার ব্যাগে যদি এরকম আশ্চর্য কোনো খবর থাকে আমাকে জানাতে ভুলবেন না। ইমেল করবেন gm@radiobanglanet.com-এ। আর এভাবেই জুড়ে থাকুন 24/7। তো আশ্চর্য ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনেক ঘটনাই তো ঘটবে যা আপনি আগে থেকে প্রস্তুত নন। তার মানে কি আপনি সেই জায়গা থেকে সরে দাঁড়াবেন বা সেই জায়গাটার মোকাবিলা করতে পারবেন না? না, করতে হবে। একটা ঘটনা তো অনেক দিন পর আপনাকে বলে কয়ে ঘুরবে না, হঠাৎ করে চমক দেবে। তাই হঠাৎ পড়ে পাওয়া ঘটনার মধ্যে যে আশ্চর্য একটা সূক্ষ্ম অনুভূতি থাকে সেটা থাকুক, তাতে বরং আপনি অনেক কিছু শিখবেন, হারাবেন না কিছু, আরও নিজেকে শক্তপোক্ত তৈরি করবেন। ভালো থাকুন, জুড়ে থাকুন, আর আশ্চর্যজনক ব্যাপারকে আরও আঁকড়ে ধরে লড়াই করুন। দেখবেন জীবন আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, লড়াই গতি পাবে। আজকের জন্য টাটা।

সিরিয়াসলি, মানে কাছাকাছি থাকা মানে কিন্তু উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের কানেকশন। কিন্তু আমাদের ছোটবেলায় স্মার্টফোন ছিল না, স্মার্টফোন ছিল না ঠিকই, তবে একটা ল্যান্ডলাইন সবার বাড়িতে ছিল। উফ কি নস্টালজিক, রিংটা বেজে উঠলেই মনটা আনন্দে ভরে উঠত। আর এখন স্মার্টফোনের ভাইব্রেশনটা যেন হৃৎকম্পন বেড়ে যায়, এই বুঝি বসের ফোন এলো, এই বুঝি প্রেমিকার ফোন এলো, এই বুঝি বাবার ফোন এলো, এই বুঝি বন্ধুর ফোন এলো। মানে অবশ্যই ভালো মোমেন্টসও আছে, কিন্তু টেনশনও একটা থেকেই যায়। আমি জানি আপনার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল এবং সেটাতেও খুব প্রিয় মানুষের ফোন কলস আসতো সেই সময়। এখনও আপনার স্মার্টফোনটা বেশ ভাইব্রেট করলে কিছু কিছু সময় আপনি বিরক্ত হন। তাহলে আপনার যে গল্পটা সেটা আমার সাথে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +44750396571। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বেজে গেছে কখন সে টেলিফোন, সত্যি কখন যে সে টেলিফোনটা বেজে যাচ্ছে আমাদের অগোচরে আমরা নিজেরাও জানি না। কারণ আপনার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল বা আছে, আমার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল যেটা ধুলো জমে জমে ডেড হয়ে গেছে। আচ্ছা, ল্যান্ডলাইনে তো আমরা সবাই কথা বলতাম, ল্যান্ডলাইন যদি কথা বলতে পারতো তাহলে কি আমাদের উপর অভিযোগ করত না অভিমান করত, কোনটা করত? আমরা কিছু ক্ষেত্রে ল্যান্ডলাইন হয়তো এখনও ইউজ করি, তবে হ্যাঁ, আমার বাড়ির ল্যান্ডলাইনটা আজ সত্যি অকেজো, কিন্তু ল্যান্ডলাইনের নাম্বারটা এখনও মনে আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। তাহলে চটপট আপনার ল্যান্ডলাইনের গল্প আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। চটপট জানিয়ে দিন আপনার বিশেষ মুহূর্তের কথা। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুনতে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, যে কোনো জিনিসের দুটো দিক থাকে, এটাও সত্যি। যখন স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, চলার পথে যখন রাস্তাঘাটে কোনো অসুবিধা হতো, চট করে জানানো সম্ভব হতো না। তবে হ্যাঁ, পথে ঘাটে টেলিফোন বুথ ছিল, মানে এসটিডি বুথ ছিল। এখনও দূর দূরান্তে হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, বা হয়তো এসটিডি বুথ আছে বাট সেটা কোনো কাজ, মানে কাজে লাগে না। আমি হয়তো দেখতেও পাই না এখন রাস্তাঘাটে এসটিডি বুথ রয়েছে বা খুব ভাঙাচোড়া বিচূর্ণ অবস্থায় রয়েছে। আপনারও এসটিডি বুথের কোনো গল্প রয়েছে, নিশ্চয়ই আছে, অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমাকে ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন +447503965712। আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমাদের সবার কাছে মোবাইল আছে। কিছু জিনিস কিন্তু সত্যি মনে রয়ে যায়। ওই রাস্তাঘাটের এসটিডি বুথের গল্পগুলো, মানে যেখান দিয়ে আমাদের সেই কিছু সময়ের প্রেমটা শুরু হয়েছিল, বা নাইনটিজের যে প্রেমটা হতো এসটিডি বুথ থেকে ফোন করা, সেই সব গল্পগুলো আমি জানতে চাইছি। অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে রাগ কমানোর জন্য এখন সহজেই ফোন করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, কিংবা ভিডিও কল করে রাগ বাঙানো যায়, আগেকার সময় কিন্তু সেটা সম্ভবপর হতো না। কারণ বেশিরভাগটাই যৌথ পরিবার আর ড্রয়িং রুমে একটা মাত্র ল্যান্ডলাইন, কখন যে কে ফোনটা রিসিভ করবে সেটা খুব চাপের একটা বিষয় হয়ে যেত। যে যদি সেই মানুষটা সে সময় ফোন না রিসিভ করে, উল্টো দিকের মানুষটা পথ চেয়ে বসে থাকতো যে কখন মন মানে কখন প্রিয় মানুষটা ফোন করে আমার মন খারাপটাকে ঠিক করবে বা আমার রাগটা ভাঙাবে, আদৌ সেই সময় আমি সেখানে থাকবো কি না, বা সবাইকে এড়িয়ে ফোনটা রিসিভ করতে পারবো কি না। আর মনে মনে ভাবতাম, মানে তারা ভাবতো আর কি, কখন তোমার আসবে টেলিফোন। তাই তো, আপনারও নিশ্চয়ই এমন কোনো গল্প আছে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান বা ফেসবুকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোকা বাক্সতে নয় এখন স্মার্টফোনে বন্দী হয়ে গেছে। সত্যি মানে স্মার্টফোনে এখন পুরো জগৎ, মানে জগতের সম্মুখীন আপনি হতে পারেন, সমস্ত রকম আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারেন, এবং যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, না হলে তো পিছিয়ে পড়তে হবে। কিন্তু ল্যান্ডলাইন বা ল্যান্ড ফোনের যে আওয়াজটা, মানে যখন ফোন আসতো সে যে একটা রিং হতো, ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, বা চার যেরকম একটা ফোন বাজতো, সেটা আমি ভীষণ ভীষণ ভীষণ মিস করি। মানে স্মার্টফোনের সাইলেন্ট, এখন তো আমরা বেশিরভাগ সময় স্মার্টফোন সাইলেন্টই রাখি, মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম ফোন সাইলেন্টই রাখি, বা ভাইব্রেশন হোক বা রিংটোন যাই হোক না কেন, ওই যেন টিউনটা আমি ভীষণ ভীষণ মিস করি, মানে ভীষণই মিস করি। যুগ আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপডেট করতে হবে। হ্যাঁ, পুরনো যে কোনো জিনিস যা আমাদের একটা সময় সঙ্গ দিয়েছে তা অবশ্যই আমাদের জন্য অনেকটা স্পেশাল, অনেকটা নস্টালজিক এবং অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তবে হ্যাঁ, আপনার তো স্মার্টফোন আছে আর হোয়াটসঅ্যাপও আছে, তাহলে চটপট জানান না কেমন লাগলো আজকে রাতটা। +447503965712। আজকে তাহলে চলি, কাল আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com, শুধুমাত্র www.radiobanglanet.com এ। ওয়েবসাইটটা কিন্তু ভুললে চলবে না।

লেগেছে আগুন। আয় তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের নানা প্রচন্ড তাপ্তি কাণ্ড বাপ্তি কাণ্ড বাপ জ্বলে পুড়ে যা যা জ্বলে পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা।

দাও দাও দাও জলে ঝুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। জল দে ওরে জল দে, দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। আরে দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। ও গরু পশি রম্ভা উর্বশী, কর যা খুশি কিছুতে নেবে না। না না না না না।

0: পার্বতী
1: মেদবতী
0: আলোরিনা চিরিহীনা মাধবিকা
1: শুয়োপোকা
0: নাদের নেত্র দুমদানা ওরে তাল কানা চোখ তুলে চানা দেখ ভেলকি কানা ধারা দাদ দাদ দাদ ধারা দাদ অনুরাধা
1: পোকাহাদা
0: অনুরাধা
1: পোকাহাদা
0: জলে পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে যা

0: लेके आगुन
1: বর্তমান সময়ে আমরা যত বেশি স্মার্টফোনের সঙ্গে সময় কাটাচ্ছি ততই কিন্তু আমাদের মধ্যে বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে। আর সেটা শুধু বড়দের মধ্যেই নয়, ছোটদের মধ্যেও কিন্তু আমরা এই সমস্যাটা দেখতে পাচ্ছি। তারা যত বেশি সময় স্ক্রিনের সামনে কাটাচ্ছে ততই কিন্তু তাদের মধ্যে বই পড়ার আগ্রহটা ক্রমশ কমে যাচ্ছে। আর সেই জন্যই আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলবো এই বই পড়া নিয়ে বা বই পোকাদের নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট .com, UK-এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজ অবশ্যই বই পড়ার অভ্যেস নিয়ে কথা বলবো। আমরা গতকাল পপকর্নে কথা বলছিলাম স্ক্রিন টাইম নিয়ে, এই যে বাচ্চাদের মধ্যে এখন অনেকটা সময় স্ক্রিন টাইম তাদের বেড়ে যাচ্ছে। শুধু বাচ্চা কেন, বড়দেরও ইচ্ছে অনিচ্ছে অনেক বেশি সময় স্ক্রিনের সামনে কাটাতে হচ্ছে। আর সেই জন্য যেটা হচ্ছে সেটা হলো বই পড়ার যে একটা আগ্রহ সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আর সেই যে বই পড়ার অভ্যেস যেটা ভীষণ ভালো হ্যাবিটের মধ্যে একটি, এবং বই খুব বড় বা খুব ভালো একটা বন্ধু, সেই জন্য ছোট থেকে এই বই পড়ার অভ্যেসটা তৈরি করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। তাই আমাদের এই ক্ষুদেদের মধ্যে কি করে বই পড়ার অভ্যেসটা আমরা গড়ে তুলতে পারবো সেটা কিন্তু আমাদের বড়দেরই খুঁজে বার করতে হবে, এবং বড়দের এই জন্য অবশ্যই একটু যত্নশীল হতে হবে। সেই বই পড়ার অভ্যেস আর বই পড়া নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন পরপর তিনটে গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
2: আমি কে?

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk.

ছুটির দিনে অনেকটা অবসর সময়, আর সেই সময়টা যদি আমরা কম্পিউটারের সামনে বা টিভির সামনে বসে সময় কাটিয়ে আমাদের স্ক্রিন টাইমটা বাড়াতে না চাই, তাহলে আমরা একটু অন্যরকম কিছু করতে পারি। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে লাইব্রেরি কিংবা বুক স্টোরে যেতে পারি, আর তারপর সেখান থেকে নিজেদের পছন্দ মতো বই বাছাই করে নিতে পারি, আর তারপর সেই নিজেদের পছন্দ মতো বইয়ে একটা একটা করে পাতা উল্টাতে উল্টাতে একেবারে বই পোকাদের মতো বইয়ের সমুদ্রে আমরা ডুব দিতে পারি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই বই পড়া নিয়ে, যেই অভ্যেসটা এখন দিন দিন কিন্তু বড়দের এবং বাচ্চাদের সবার মধ্যেই কিন্তু কমে যাচ্ছে। আর সেই অভ্যেসটাকে আমরা ধরে রাখতে পারি কিংবা আমাদের খুদেদের মধ্যে সেই অভ্যেসটাকে আমরা তৈরি করতে পারি, আর সেই জন্য তাদের নিজেদের পছন্দ মতো যদি আমরা বই বেছে নিতে বলি, তাহলে তারা নিজেদের পছন্দ মতো বই বেছে নিতে পারে, এবং সেই পছন্দের বইটি তারা যখন পড়বে তখন আস্তে আস্তে তাদের মধ্যে কিন্তু পড়ার অভ্যেসটা তৈরি হবে। আর আমাদের এই যে আজকের পপকর্নের আড্ডা, সেই আড্ডা তো জারি থাকবেই, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তে গিয়ে ধরা পড়ে বড়দের কাছে বকুনি খাওয়া, এই অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। কিন্তু সেই সব দিন এখন আর নেই, কারণ এখনকার বাচ্চাদের মধ্যে বই পড়ার অভ্যেস বা আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বই পোকাদের নিয়ে, যারা বই পড়তে ভীষণ পছন্দ করেন কিন্তু এখন সবার স্ক্রিন টাইম এতটাই বেড়ে গিয়েছে যে এখন আর বাচ্চা বড় কারোর মধ্যে সেই বই পড়ার আগ্রহ বা অভ্যেসটা আর সেভাবে দেখা যায় না, অনেকটাই কমে যাচ্ছে। যেই অভ্যেসটা ছোটদের মধ্যে তৈরি করতে এখন বাবা মায়েরা ভীষণভাবে আগ্রহী, কারণ বই পড়ার অভ্যেসটা কিন্তু ভীষণ ভালো একটা অভ্যেস, আর তার উপকারিতার কথা তো আমরা সকলেই জানি। আর সেই জন্যই নানা রকমের চেষ্টাও কিন্তু বাবা মায়েরা করছেন। আর এই জন্য যেটা করা যায় সেটা হলো, বাচ্চাদের বলছিলাম যে তাদের যে স্ক্রিন টাইমটা সেটা যদি একটু বেঁধে দেওয়া যায়, কিংবা বাচ্চাদের গল্প বলা। অনেকটা গল্প শুনলে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় সেই গল্পের প্রতি। বাকিটা যদি তারা বই থেকে পড়ে নেয় তাহলেও কিন্তু তাদের মধ্যে বই পড়ার অভ্যেস তৈরি হতে পারে। আসলে একটা সময় ছিল যখন দাদি নানিরা তাদের বাচ্চা সেই নাতি নাতনিদের বই পড়ে বা গল্প বলে শোনাতেন। এখন আর সেই দিনগুলো নেই, কিন্তু বাচ্চাদের মধ্যে সেই অভ্যেসটা কিন্তু আমরা তৈরি করতে পারি। আমরা এই বই পড়া নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনব গান। চলুন, পরপর দুটো গান থাকছে আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

উপহার হিসেবে ছোটদের আমরা নানা রকমের জিনিস দিয়ে থাকি। যদি তাদের উপহার হিসেবে বই তাদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে কি তাদের মধ্যে বই পড়ার অভ্যেসটা তৈরি করা যেতে পারে? শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বই পোকাদের নিয়ে, যাদের এখন আর সেভাবে দেখা যায় না, কিন্তু বই পড়ার অভ্যেস, সেই অভ্যেসটা আমরা আমাদের খুদেদের মধ্যে অবশ্যই তৈরি করতে পারি, তাদের মধ্যে যাতে বই পড়ার অভ্যেস বা আগ্রহ বাড়ে, সেই জন্য নানা রকমের চেষ্টাও কিন্তু বড়রা করে থাকেন। সেখানে যদি তাদের তাদের পছন্দের যে বিষয় তার উপরে ভিত্তি করে যদি কোনো বই উপহার হিসাবে দেওয়া হয়, তাহলে হয়তো তারা সেই বইগুলোকে উল্টে পাল্টে একটু দেখতে পারে, তারা সেই বইগুলো পড়ারও চেষ্টা করতে পারে। ছোট বাচ্চাদের যদি অনেক ছবি রয়েছে এরকম কালারফুল কোনো বই দেওয়া যায়, তাহলে সেই বইটা কিন্তু তাদের পড়তে ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের সামনে যদি বড়রাও কোনো বই নিয়ে কিংবা ম্যাগাজিন নিয়ে পড়তে বসে, তাহলেও কিন্তু বাচ্চারা দেখে দেখেও, কারণ বাচ্চারা অনেক জিনিসই অনুকরণ করতে ভীষণ পছন্দ করে, সেইভাবে অনুকরণ করেও কিন্তু তাদের মধ্যে এই বই পড়ার অভ্যেস বা আগ্রহটা তৈরি হতে পারে। আমরা আজকে বই পড়ার অভ্যেস নিয়ে নানা রকমের গল্প আলোচনা করলাম, আর এইভাবেই আড্ডা দিতে দিতে আমাদের আজকের মতো পপকর্ন শেষ করার সময় হয়ে গিয়েছে। দেখা হবে আগামী কাল ঠিক এই একই সময়, চলে আসবো আমি অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুদ্ধ বাংলা ভাষায় তাকে বলা হয় খেচর। খেচর অর্থাৎ যে কিনা আকাশে উড়ে বেড়ায়। তবে আমরা তাকে সাধারণত বলি পাখি। পাখি এমন একটি প্রাণী যাকে কিনা আমরা প্রত্যেকেই কখনো না কখনো হিংসে করেছি, তার মতো আকাশ জুড়ে উড়তে চেয়েছি। তো সেই পাখিদের নিয়ে কিন্তু অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য, অনেক গল্পও আছে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালও আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জমেছিল পাখিদের কথা নিয়ে। পাখিদের অনেক গল্প, অনেক ঘটনা এরকম আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি, আর আজকেও সেখান থেকে ক্যারি ফরওয়ার্ড করতে চলেছি আমাদের আড্ডা পাখিদের নিয়ে। আরও অনেক কথা, অনেক গল্প আজকেও ওয়েট করবে আপনার জন্য আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের মানুষের হার্টবিট কত বলুন তো, মিনিটে ওই 72 থেকে 80 ম্যাক্সিমাম এটাই হওয়া উচিত। এর ওপর উঠলে কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে। কিন্তু পাখিদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এতটা ইজি নয়, তার মধ্যে অনেক ভ্যারাইটি আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের নিয়ে, পাখিদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমাদের হার্টবিট মানুষের সাধারণত 72 হয়ে থাকে পার মিনিট, কিন্তু পাখিদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল রেঞ্জের মধ্যে ভ্যারি করে জানেন। যেমন ধরুন পাখিদের হার্টবিটের নর্মাল রেঞ্জ হচ্ছে 100 থেকে 1200 পার মিনিট। তাহলেই ভাবুন, কোনো পাখির হার্টবিট রেট হচ্ছে মিনিটে 100 বার, আবার কোনো পাখির হার্টবিট রেট হচ্ছে মিনিটে 1200 বার, অর্থাৎ 1200 বার। তাহলেই ভাবুন যে কত রকম ভ্যারাইটি রয়েছে এই পাখিদের মধ্যে। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর গতকালের থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে পাখিদের কথা নিয়েই জমে আসে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে।
2: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলা নেট .com-এ। মন যখন নিরুদ্দেশ।

পাখি খুব মিষ্টি হয়, অত্যন্ত একটি মন ভালো করা প্রাণী। সেই জন্য আমরা কিন্তু অনেকেই পাখি পুষে থাকি। শুধু কি তাই, এরকম অনেক পাখি আছে যারা কি না আমাদের কথা নকল করে বলতেও পারে। কিন্তু আপনাকে যদি বলি যে এরকম পাখিও আছে যে কিনা আদ্যন্ত বিষাক্ত, মানবেন কি? মানবেন না? তাহলে শুনুন, এই পৃথিবীতে একটিমাত্র পাখি আছে যে কিনা রীতিমতন বিষাক্ত, তার ঠোঁটে এবং ফেদারে রীতিমতন বিষ বর্তমান করে। সেই পাখির নাম হলো পিতহুই। আগে হ্যাঁ, পিতহুই। আর এই পাখি একমাত্র দেখা যায় পাপুয়া নিউগিনিতে, এবং সেখানকার মানুষজন এই পাখিকে দেখলে রীতিমতন আতঙ্কে সেখান থেকে সরে যায়। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি আছে পাখিদের কথা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

পৃথিবীতে দুবার মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ লেগেছিল, এটা তো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু জানেন কি যে এই বিশ্বযুদ্ধে পায়রাদের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল আগে? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল পায়রাদের। এই গোটা বিশ্বযুদ্ধে 3 লক্ষের বেশি পায়রা ব্যবহার করা হয়েছিল খবর আদান প্রদান করার জন্য। এবং এই যে পাখিদের, এই যে পায়রাদের ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে 32টি পায়রাকে বিভিন্ন দেশ থেকে রীতিমতন সম্মান জানানো হয়েছিল মিলিটারি অ্যাওয়ার্ড দিয়ে। তাহলেই ভাবুন, পাখি বলে বা পায়রা বলে কিন্তু তাকে ছোট করে একেবারেই দেখা যাবে না। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে দানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের কথা নিয়ে, এখন একটা ছোট্ট ব্রেকের সময়। যার উপরান্তে এইরকমই আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে দানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

অ্যালবাট্রস নামে এক ধরনের পাখি আছে জানেন, এবং সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। কি সেই কাজ বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলায় .com শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে অত্যন্ত একটি মজাদার পাখি হলো অ্যালবাট্রস, এবং পাখির জগতে, পাখির দুনিয়ায় একমাত্র সেই এই কাজটি করতে পারে, সেটি হলো উড়তে উড়তে এসে ঘুমিয়ে পড়তে পারে। আগে হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, অ্যাকচুয়ালি বিভিন্ন পাখি গাছের ডালে বসে কিংবা কোনো উঁচু জায়গায় বসে ঘুমায়, কিন্তু অ্যালবাট্রস এমন একটি পাখি যে কিনা উড়তে উড়তেই দিব্যি ঘুমিয়ে পড়তে পারে। রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর গতকালের থেকে কেন ফরওয়ার্ড হয়েছে। গতকালও বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম পাখিদের নিয়ে, আর আজকেও শেয়ার করলাম পাখিদের নিয়ে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য। কেমন লাগলো আপনার এই দুই দিনের আড্ডা জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার খাতে গল্প, আড্ডা সবকিছু থাকছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকছে। তাই কোথাও না গিয়ে বলবো, আমার সঙ্গে আড্ডায় থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানে.com মন সখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Eto services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets

0: optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের জীবনে যখন ছোটবেলাটা থাকে, সেই ছোটবেলায় আমরা অনেক কিছু কল্পনা করি, অনেক কিছুই ভাবি আনমনে যে বড় হয়ে এই সব কিছু হব। ঠিক সেই রকমই আমার ছোটবেলাটা যদি আমি জিজ্ঞাসা করি, যারা একটু বেশি কল্পনা করতে ভালোবাসে এবং যাদের সাথে শিল্পের, আমার মনে হয় মানে শিল্পের ছোঁয়া আছে বললে ভুল হবে, মানে যারা শিল্পকে নিয়ে কাজ করতে থাকে বা শিল্পের মধ্যেই থাকতে পছন্দ করে, সেটা যে কোনো শিল্প হতে পারে, আঁকা হতে পারে, কবিতা বলা হতে পারে, ঘর গোছানো হতে পারে, আলপনা করা, মুখের মেকআপ করাটাও আমার মনে হয় সেটাও একটা শিল্প, সেটাও একটা আর্ট, কোনো একটা হাতের কোনো কাজ করা, রং করা, এনিথিং, সিনেমায় কাজ করা, অভিনয় করা, ডান্স, গান, আরও যা যা আছে যেগুলো বাদ দিলাম, সেই সব কিছু নিয়ে যে শিল্প, সেই শিল্পে যারা থাকতে পছন্দ করে তারা কোথাও গিয়ে আনমনে ভাবে যে বড় কবে হব এবং বড় হয়ে আমার পরিচিতি দরকার, যাতে দু তিনটে মানুষ আমাকে দেখে চিনতে পারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com-এ আজকে সেই ছোটবেলায় ফিরে যাচ্ছে এবং সেই ছোটবেলাটা যেই ছোটবেলাটায় আমি বড় হয়েছি, মানে আমার ছোটবেলার কিছু কথা আপনার সাথে শেয়ার করছি। আমি ছোটবেলায় ভাবতাম বড় হয়ে টিচার হব, আর টিচার হলেও খাতার শেষে সাইন করে না, ওই সাইনটা করাই আসল উদ্দেশ্য ছিল। মানে আমার কাছে ওই অটোগ্রাফ বলি না কেন বা সাইন বলি না কেন বা সিগনেচার বলি না কেন, ওটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। আর ঠিক সেই রকমই কোনো একটা শিল্পীর কাছে তারা যখন বড় হতে চায় বা বড় হয়, বড় পরিসরে পরিচিতি পায়, তখনও কিন্তু সেই সময় দাঁড়িয়ে যখন আমরা বড় হচ্ছি তখন কিন্তু এইসব সেলফি ফেলফির কথা মাথায় আসতো না। তখন যেটা প্রায়োরিটাইজ করা হতো সেটা হচ্ছে অবশ্যই অটোগ্রাফ।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আর এই অটোগ্রাফের কথাই যখন রেডিও বাংলানে .com এ বারবার উঠে এসেছে, তখন একটা কথা বলি, অটোগ্রাফ মানে কিন্তু অনেকটা নস্টালজিয়া। ভাবুন, আমাদের প্রিয় শিল্পীদের অটোগ্রাফ পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠতাম না? আর যদি কেউ অটোগ্রাফ পেয়ে যেত, সবার আগে কিন্তু স্কুলে গিয়ে বন্ধুদের দেখানো চাই, একটু গলার উঁচু তো করতেই হবে, তাই না? আমার মনে আছে, আমার একজন প্রিয়, খুবই প্রিয় শিল্পী, যাদের যাকে আমি ছোটবেলায় ভাবতাম আমি সামনে থাকলে কি যে করতাম, যদিও বড় হয়ে তার সাথে কথা হয়েছে, তার ইন্টারভিউ নেওয়া হয়েছে, কিন্তু ছোটবেলার কথাটা বলছি, সেই সময় একটা অটোগ্রাফ পাওয়া, উফ, সেটা যে কি কোনো একটা স্বপ্ন পূরণের থেকে কম কিছু না। এরকমই বেশ কিছু মজার ঘটনা কিন্তু অটোগ্রাফকে নিয়ে রয়েছে, এবং অটোগ্রাফের কথা যখন বারবার বলছি, তখন যেই ছবি, অর্থাৎ অটোগ্রাফ বাংলা ছবি যিনি বানিয়েছেন, একদম মডার্ন দর্শকদের কাছে যে একটা সুন্দর ভাবনা উপহার দিয়েছেন ছবির মাধ্যমে, সেই মানুষটার আজকে জন্মদিন। ঠিক ধরেছেন, আজকে সৃজিৎ মুখার্জির জন্মদিন, এবং রেডিও বাংলা নেটের তরফ থেকে ওর জন্য রইল অনেক অনেক জন্মদিনের ভালোবাসা এবং শুভেচ্ছা।

radiobanglani.com এ আজকে কিন্তু আমরা অটোগ্রাফ নিয়ে কথা বলছি, এবং অটোগ্রাফের কথা বলতে বলতে সৃজিত মুখার্জির জন্মদিনের কথাও বললাম, এবং অটোগ্রাফ কথা বলতে বলতে আমাদের ওই যে ছোটবেলায় কারুর কাছে অটোগ্রাফ নেওয়াটা একটা আলাদাই ব্যাপার। আচ্ছা ভাবুন তো, এখনকার সময় সেলফি, কোনো একটা সেলফি, মানে সেলফির মধ্যে কি সত্যি ওই অটোগ্রাফের ছোঁয়াটা আছে? আমার কেন জানি না মনে হয় যে এই জিনিসটাকে আমি টাচ করতে পারবো বা ফিল করতে পারবো সেটা আমার অনেক কাছে। আমার কেন জানি না মনে হয় যে ফোনের ওই গ্যালারিটা বারবার করে ফটোগুলো শাফেল করার থেকে ফটো অ্যালবামে ওই ফটো, স্টিল ফটোগুলোকে ছুঁয়ে বেশি ফিল করা যায়। আমার কেন জানি না মনে হয় যে সেলফির থেকেও, আমি কাছে বসে ছবিটা তুলছি হয়তো, কিন্তু তার থেকেও আমার মনে হয় ওই যে হাতের লেখাটা, যে লেখাটা সারা জীবন থেকে যাবে ওই পেপারটা, সেটা অনেক বেশি কাছের। তাই জন্য অফকোর্স আমার কাছে সব সময়ের জন্য সেলফির থেকে অটোগ্রাফ অনেক বেশি ভালোবাসার, ভালো লাগার জায়গা। আপনার কাছে কি, আপনার কাছে অটোগ্রাফটা ঠিক কতটা জায়গায় রয়েছে, এবং অটোগ্রাফ নিয়ে যদি কোনো মজার কথা থাকে তাহলেও কিন্তু জানাতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না www.radiobanglani.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেক দিনের চলাফেরার মধ্যে কখনো কখনো আমরা একটু অবাক হই, আর এই অবাক হওয়ার মধ্যে হয়তো আমাদের যে ভাবনাগুলো কাজে লাগে না সেইগুলোর বাইরে গিয়ে এমন কিছু ভাবনা থাকে যেগুলো আমাদেরকে সত্যি ভাবায়। তাই এমন কিছু ভাবনা থাকে যা আমরা কখনো কল্পনা করতে পারি না, সেরকম কিছু ঘটনা কিন্তু হঠাৎই ঘটে যায়। যখন এমন কিছু ঘটনা, যে ঘটনা আমি হয়তো ভাবতে পারছি না যে এমন হতে পারে, তখনই সেটা আশ্চর্যজনক একটা ব্যাপারে পড়ছে যায়। তো বেশ কিছু সময় এমন যায় আমাদের মনের মধ্যে দিয়ে যে আমাদের মনের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়। আমরা ভাবি, সত্যি কি এটা এরকমভাবে হয়? সত্যি কি এই মানুষটা এরকম? বা সত্যি কি আমি এটা পারবো? এই সব কিছুর নেপথ্যে একটা জিজ্ঞাসার চিহ্ন পড়ে, আর সেই জিজ্ঞাসার চিহ্নটাই আমাদের কপালে একটা চিন্তার ভাঁজ তৈরি করে এবং ভাবায়। আজকের সেই আড্ডা সেই আশ্চর্য ব্যাপারকে নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর। আজকের এই আশ্চর্য ব্যাপারটা আপনাদের কাছে সত্যিই কীরকম আশ্চর্যজনক হয়ে ওঠে সে নিয়ে একটা আড্ডার আসর। সঙ্গে থাকুন, এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক কয়েকদিন গানের পর আজকের এই স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। তো আমাদের এই দৈনন্দিন চলাফেরার মধ্যে এমন কিছু মানুষকে আমরা প্রচণ্ডভাবে বিশ্বাস করি, আর জীবনে চলতে গেলে কাউকে না কাউকে আমাদের বিশ্বাস করতেই হয়। আর সেই বিশ্বাসের জায়গা থেকে কোথাও একটা ভালোবাসা তৈরি হয়, কোথাও একটা দাবি তৈরি হয়, কোথাও একটা শ্রদ্ধাও তৈরি হয়। কিন্তু সেই মানুষটাই যদি কখনো পরিবর্তন হয়ে যায়, সেই মানুষটাই যদি আপনার কল্পনা যা করেছেন তার থেকে একদম অন্যরকম কিছু হয়, তখনই একটা প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি হয়, আর তখনই এই মাথার মধ্যে আমাদের আশ্চর্য ব্যাপারটা ঘটতে পারে যেরকম মানুষটা এরকম হতে পারে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা মানুষের উপর যে এক্সপেকটেশন করি এটাই সব থেকে ভয়ঙ্কর একটা ব্যাপার। আর এই এক্সপেকটেশনের মাধ্যমেই কিন্তু আমরা ক্রমশ হয় নিজে হারিয়ে যাই অথবা অন্যকে আমরা ভুল নির্বাচন করি। আর এই ভুল নির্বাচনের মাধ্যমে বা ভুল ভাবনার মাধ্যমে কখনো কখনো আমরা ঠকে যাই প্রচণ্ডভাবে, আমরা হেরে যাই, আমরা হয়তো ভেঙে পড়ি। কিন্তু আমরা এই ব্যাপারটাকে নিয়ে কখনো ভাবি না কেন এমন ঘটে গেল। আমরা তারপর যে ব্যাপারগুলো মানুষকে দোষারোপ, নিজেকে ভুল বোঝা বা এত দিনের সময় নষ্ট তার প্রতি, এই সব কিছুকে মিলে মিশে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে কষ্ট কষ্ট আর কষ্ট, সেটাকে নিষ্কৃতি পাওয়ার একটা জায়গা কমে কমে একদম মনটা ভেঙে যায়, তখন বিচ্ছেদ একটা সম্পর্ক ইতি হয়। তো আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কেউ না কেউ কারো না কারোর সঙ্গে নতুনভাবে সম্পর্ক তৈরি হয়, আবার কোনো সম্পর্ক ভেঙে যায়। আর এই ভেঙে যাওয়ার যার প্রতি আমরা বিশ্বাস করতে পারি না, সেই ব্যাপারটাকে ঠিকঠাকভাবে বোঝা বা জানা বা আমাদের প্রত্যেকের মধ্যে সেই ব্যাপারটাকে ভাবিয়ে তোলা যে কেন আমরা তার প্রতি এই ভুল নির্বাচন করা বা ভুল ভাবনা ভাবছি, হয়তো এটা ভুল হতেও পারে যে আমি ভাবছি তা নয়, বা যা ইনি করেছেন হয়তো ইনি এটাই করবেন কিন্তু আমি সেটা আগে থেকে জানতাম না, তাহলে ভুলটা আমারও। আজকের আড্ডা আবারও জারি থাকবে, সঙ্গে থাকুন। নিশ্চয়ই আপনারাও এমন কিছু মানুষ এরকম যারা আছেন তাদেরকে নির্বাচন করতে পারছেন, কিংবা এমন কিছু মানুষের থেকে আপনি ধাক্কা খেয়েছেন এবং বুঝতে পারছেন নিশ্চয়ই যে ভুলটা হয়তো সত্যি ভুলই। ফিরব, সঙ্গে থাকুন।

আবারও আজকে স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। তো সত্যি আমাদের জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটবে, ঘটছে, এবং এই আশ্চর্যজনক ব্যাপারের মধ্যেই আমরা ভূতের ভয় খেয়েও বিশেষভাবে বিশ্বাস করি। আবার অনেক ঘটনা হয়তো এই কোনো ঠাকুর হয়তো ভাবছে এরকমভাবে আমাদেরকে আশীর্বাদ করে দিচ্ছেন, এই ঠাকুরটা এখানে ছিল, এটা এখানে কী করে চলে গেল, বা উনি এদিকে মুখ করে আছেন, ওদিকে মুখ করে গেলেন কী করে। তো এইরকম কিছু ব্যাপার স্যাপারও কিন্তু ঘটে যায়। তো এই একটা ব্যাপার এর মধ্যে বলতে হয়, যেটা হচ্ছে যা রটে কিছু ঘটে। আবার সব জায়গায় তো সমান ব্যাপারে ব্যাপারটা চলে না, কারণ একটা জিনিস মানতে হবে, যার কাছে যেটা মেনে নেওয়ার ব্যাপার থাকবে সে মেনে নেবে, আর যার কাছে মেনে নেওয়ার ব্যাপার থাকবে না সে মেনে নেবে না, ব্যাপারটা এরকম জায়গায়। তাহলে আমাদের জীবনটা কিন্তু আশ্চর্যজনক ঘটনাতেই ভরা, জন্ম থেকে আর চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে যে এক আশ্চর্য অনুভূতি, আশ্চর্য ঘটনা, আশ্চর্য মন, একটা একদম সম্পূর্ণ আলাদা, আপনি হয়তো অন্যের থেকে একদম আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট একটা মন, সেটাও তো একটা বিষয়, সেটাও তো একটা ভাবনা। আপনার ক্রিয়েটিভিটি, আপনার সৃজনশীলতা সবার থেকে আলাদা, এটাও তো অনেকের কাছে আশ্চর্যজনক একটা ব্যাপার, যে আমিও তো একই রকম একইভাবে এগিয়ে চলছি, তাহলে আমার এই বুদ্ধিটা আসছে না কেন ওর মাথায় এলো। ঘটে, ঈশ্বর বা আল্লাহ সবাইকে তো আর একরকম করে পাঠায় না, তাহলে তো পৃথিবী একরকম হয়ে যেত, নতুন বৈচিত্র্য আসবে কী করে। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন, আর আশ্চর্যজনক ঘটনা ঘটুক ঘটান, ক্ষতি নেই, কিছু শেখা যাবে। আবার গান ফিরে এসে আড্ডা জারি থাকবে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আশ্চর্য।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরেলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা আশ্চর্য ঘটনা নিয়ে। তো সত্যি আশ্চর্য ঘটনা আমাদের জীবনে প্রতিদিন কিছু না কিছু ঘটে যায়, আমরা তো জানি না। কেউ হয়তো বাইরে বেরিয়ে গেছে, হঠাৎ ঘুরে টুরে এসে দেখছে কি হলো, পাখাটা চলছে কেন, আমি তো পাখাটা বন্ধ করে গেলাম। আবার হয়তো কোথাও হয়তো আজকের এই ব্যাপারটার মধ্যে পুরোটাই ভুল বোঝাবুঝির মধ্যেই ব্যাপারটা চলছিল, মানে কোথাও একটা সুইচটা জ্বালিয়ে দিয়েছেন, কোথাও হয়তো এই নিজের কোনো একটা বই অন্য জায়গায় রাখার কথা সেটা আরেক জায়গায় রেখে দিয়েছেন, কিংবা কোনো একটা দরকারি মূল্যবান জিনিস যেটা যে জায়গায় রাখা উচিত সেটা সেখানে নেই, বাইরে পড়ে আছে। তো এইভাবে ঘটনা কিন্তু অদ্ভুত প্রতিদিন একদিন না একদিন কোথাও না কোথাও এইভাবে অবাক করার মতোই ঘটে যায়। আর সেটা যখন ঘটে যায় তখন মনে হয় আচ্ছা আমার আমি কি ভুল করছি, না আমি সত্যি আজকে এই ব্যাপারগুলো করেছি, নাকি এই বাড়ির মধ্যে কোথাও না কোথাও কিছু একটা ঘটছে। এই সব কিছু একটা অদ্ভুতভাবে চলতে থাকে, তখন নিজেকে ভীষণ আশ্চর্যজনক একটা মুহূর্তের মধ্যে দিয়ে পড়তে হয় এবং সবসময় এরকম দুশ্চিন্তা হতে থাকে, তাহলে কি আমার মাথাটা কাজ করছে না, আমি ভুল পথে যাচ্ছি, নাকি আমি সত্যি এগুলো করেছি, এটা ভাবতে পারছি না আমি যে একটা এত দামি মূল্যবান একটা জিনিস যেটা আলমারিতে রাখার কথা সেটা এরকম বাইরে ফেলে রেখে দিয়েছি খাটের উপর, ভাবছি প্রতিনিয়ত ভাবতি, কিন্তু এদিকে সুরাহা কিছু বার করতে পারছি না, ঘটে যায় এমন ঘটনা কিন্তু কোনো কোনো দিন ঘটে যায়। আলমারির চাবিটা হয়তো আলমারিতেই রয়ে যায়, বেরিয়ে গেলেন বাইরে, ঘুরে ঘাড়ে এসে দেখলে ঘাড়ে আলমারিতে চাবিটা রয়েই গেছে, তাহলে কি আবার চটপট তাড়াতাড়ি করে পুরো আলমারির ভেতরটা একবার ভালো করে দেখে নেওয়া, কিছু ঘটে যায়নি তো, কোনো দুর্ঘটনা, কোনো চোরের উপদ্রব ঘটেনি তো, এইসব কিছু। এগুলো অ্যাকচুয়ালি আমাদের কোথাও কোথাও মন অশান্তর কারণ হতে পারে, আবার কখনো ভুলমন তো থাকেই, ভুলমনও কিন্তু সুযোগ নাই আশ্চর্য মহারাজের। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আর শুনতে থাকুন রেডিও বাংলা .com-এ আবারও কিছু গান, ফিরে এসে আবারও আড্ডা জারি থাকবে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির।

ইউটিউবে ফিরে এলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। আসলে দেখতে দেখতে আমাদের এই সময়ে যে শেষ হয়ে যায় এর মধ্যে কোনো আশ্চর্যজনক ব্যাপার নেই, কারণ এখানে আমরা জানি আমাদের এইটুকুই পড়ে দিই, আমাদের থামতেই হবে। 4475039657122 তে অবশ্যই জানাবেন কেমন লাগে গো আজকের এই আড্ডা। আর নিশ্চয়ই আপনার কাছেও আপনার ঝুলিতে আপনার ব্যাগে যদি এরকম আশ্চর্য কোনো খবর থাকে আমাকে জানাতে ভুলবেন না। ইমেল করবেন gm@radiobanglanet.com-এ। আর এভাবেই জুড়ে থাকুন 24/7। তো আশ্চর্য ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনেক ঘটনাই তো ঘটবে যা আপনি আগে থেকে প্রস্তুত নন। তার মানে কি আপনি সেই জায়গা থেকে সরে দাঁড়াবেন বা সেই জায়গাটার মোকাবিলা করতে পারবেন না? না, করতে হবে। একটা ঘটনা তো অনেক দিন পর আপনাকে বলে কয়ে ঘুরবে না, হঠাৎ করে চমক দেবে। তাই হঠাৎ পড়ে পাওয়া ঘটনার মধ্যে যে আশ্চর্য একটা সূক্ষ্ম অনুভূতি থাকে সেটা থাকুক, তাতে বরং আপনি অনেক কিছু শিখবেন, হারাবেন না কিছু, আরও নিজেকে শক্তপোক্ত তৈরি করবেন। ভালো থাকুন, জুড়ে থাকুন, আর আশ্চর্যজনক ব্যাপারকে আরও আঁকড়ে ধরে লড়াই করুন। দেখবেন জীবন আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, লড়াই গতি পাবে। আজকের জন্য টাটা।

সিরিয়াসলি, মানে কাছাকাছি থাকা মানে কিন্তু উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের কানেকশন। কিন্তু আমাদের ছোটবেলায় স্মার্টফোন ছিল না, স্মার্টফোন ছিল না ঠিকই, তবে একটা ল্যান্ডলাইন সবার বাড়িতে ছিল। উফ কি নস্টালজিক, রিংটা বেজে উঠলেই মনটা আনন্দে ভরে উঠত। আর এখন স্মার্টফোনের ভাইব্রেশনটা যেন হৃৎকম্পন বেড়ে যায়। এই বুঝি বসের ফোন এলো, এই বুঝি প্রেমিকার ফোন এলো, এই বুঝি বাবার ফোন এলো, এই বুঝি বন্ধুর ফোন এলো। মানে অবশ্যই ভালো মোমেন্টসও আছে, কিন্তু টেনশনও একটা থেকেই যায়। আমি জানি আপনার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল এবং সেটাতেও খুব প্রিয় মানুষের ফোন কলস আসতো সেই সময়। এখনও আপনার স্মার্টফোনটা বেশ ভাইব্রেট করলে কিছু কিছু সময় আপনি বিরক্ত হন। তাহলে আপনার যে গল্পটা সেটা আমার সাথে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +44750396571। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বেজে গেছে কখন সে টেলিফোন, সত্যি কখন যে সে টেলিফোনটা বেজে যাচ্ছে আমাদের অগোচরে আমরা নিজেরাও জানি না। কারণ আপনার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল বা আছে, আমার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল যেটা ধুলো জমে জমে ডেড হয়ে গেছে। আচ্ছা, ল্যান্ডলাইনে তো আমরা সবাই কথা বলতাম, ল্যান্ডলাইন যদি কথা বলতে পারত তাহলে কি আমাদের উপর অভিযোগ করত না অভিমান করত, কোনটা করত? আমরা কিছু ক্ষেত্রে ল্যান্ডলাইন হয়তো এখনও ইউজ করি, তবে হ্যাঁ, আমার বাড়ির ল্যান্ডলাইনটা আজ সত্যি অকেজো, কিন্তু ল্যান্ডলাইনের নাম্বারটা এখনও মনে আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। তাহলে চটপট আপনার ল্যান্ডলাইনের গল্প আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। চটপট জানিয়ে দিন আপনার বিশেষ মুহূর্তের কথা। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুনতে থাকুন।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট .com-এ। মন যখন নিরুদ্দেশ, যে কোনো জিনিসের দুটো দিক থাকে। এটাও সত্যি, যখন স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, চলার পথে যখন রাস্তাঘাটে কোনো অসুবিধা হতো, চট করে জানানো সম্ভব হতো না। তবে হ্যাঁ, পথে ঘাটে টেলিফোন বুথ ছিল, মানে এসটিডি বুথ ছিল। এখনও দূর দূরান্তে হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, বা হয়তো এসটিডি বুথ আছে বাট সেটা কোনো কাজ, মানে কাজে লাগে না। আমি হয়তো দেখতেও পাই না এখন রাস্তাঘাটে এসটিডি বুথ রয়েছে বা খুব ভাঙাচোড়া বিচূর্ণ অবস্থায় রয়েছে। আপনারও এসটিডি বুথের কোনো গল্প রয়েছে, নিশ্চয়ই আছে, অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমাকে ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন +447503965712। আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমাদের সবার কাছে মোবাইল আছে। কিছু জিনিস কিন্তু সত্যি মনে রয়ে যায়, ওই রাস্তাঘাটের এসটিডি বুথের গল্পগুলো, মানে যেখান দিয়ে আমাদের সেই কিছু সময়ের প্রেমটা শুরু হয়েছিল, বা নাইনটিজের যে প্রেমটা হতো এসটিডি বুথ থেকে ফোন করা, সেই সব গল্পগুলো আমি জানতে চাইছি। অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট .com-এ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে রাগ কমানোর জন্য এখন সহজেই ফোন করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, কিংবা ভিডিও কল করে রাগ ভাঙানো যায়, আগেকার সময় কিন্তু সেটা সম্ভবপর হতো না। কারণ বেশিরভাগটাই যৌথ পরিবার আর ড্রয়িং রুমে একটা মাত্র ল্যান্ডলাইন, কখন যে কে ফোনটা রিসিভ করবে সেটা খুব চাপের একটা বিষয় হয়ে যেত। যে যদি সেই মানুষটা সে সময় ফোন না রিসিভ করে, উল্টো দিকের মানুষটা পথ চেয়ে বসে থাকতো যে কখন মন, মানে কখন প্রিয় মানুষটা ফোন করে আমার মন খারাপটাকে ঠিক করবে বা আমার রাগটা ভাঙাবে, আদৌ সেই সময় আমি সেখানে থাকবো কি না, বা সবাইকে এড়িয়ে ফোনটা রিসিভ করতে পারবো কি না। আর মনে মনে ভাবতাম, মানে তারা ভাবতো আর কি, কখন তোমার আসবে টেলিফোন। তাই তো, আপনারও নিশ্চয়ই এমন কোনো গল্প আছে? তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান বা ফেসবুকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নির্ব

পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোকা বাক্সতে নয় এখন স্মার্টফোনে বন্দি হয়ে গেছে। সত্যি মানে স্মার্টফোনে এখন পুরো জগৎ, মানে জগতের সম্মুখীন আপনি হতে পারেন, সমস্ত রকম আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারেন, এবং যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, না হলে তো পিছিয়ে পড়তে হবে। কিন্তু ল্যান্ডলাইন বা ল্যান্ডফোনের যে আওয়াজটা, মানে যখন ফোন আসতো সে যে একটা রিং হতো, ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, বা চার্জ এরকম একটা ফোন বাজতো, সেটা আমি ভীষণ ভীষণ ভীষণ মিস করি। মানে স্মার্টফোনের সাইলেন্ট, এখন তো আমরা বেশিরভাগ সময় স্মার্টফোন সাইলেন্টই রাখি, মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম ফোন সাইলেন্টই রাখি, বা ভাইব্রেশন হোক বা রিংটোন যাই হোক না কেন, ওই যেন টিউনটা আমি ভীষণ ভীষণ মিস করি, মানে ভীষণই মিস করি। যুগ আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপডেট করতে হবে। হ্যাঁ, পুরনো যে কোনো জিনিস যা আমাদের একটা সময় সঙ্গ দিয়েছে তা অবশ্যই আমাদের জন্য অনেকটা স্পেশাল, অনেকটা নস্টালজিক এবং অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তবে হ্যাঁ, আপনার তো স্মার্টফোন আছে আর হোয়াটসঅ্যাপও আছে, তাহলে চটপট জানান না কেমন লাগলো আজকে রাতটা। +447503965712। আজকে তাহলে চলি, কাল আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com, শুধুমাত্র www.radiobanglanet.com এ। ওয়েবসাইটটা কিন্তু খুললে চলবে না।

লেগেছে লেগেছে লেগেছে লেগেছে লেগেছে আগুন আয় তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের নানা প্রচন্ড তাপ্তি কাণ্ড বাপ্তি কাণ্ড বাপ জ্বলে পুড়ে যা যা জ্বলে পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা

দাও দাও দাও জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি দাও দাও দাও জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি জল দে ওরে জল দে দমকল দমকল যতই যে চাও না দু চোখের জল কল যত খুলে দাও না আরে দমকল দমকল যতই চাও না দু চোখের জল কল যত খুলে দাও না ও গরু পশি রম্ভা উর্বশি কর যা খুশি কিছুতে নেবে না না না না না না

0: পার্বতী
1: মেধবতী
0: আলোরিনা চিরিহীনা মাধবিকা
1: শুয়োপোকা
0: নাদের নেত্রদম দানা ওরে তাল কানা চোখ তুলে চানা দেখ ভেলকি কানা ধারা দাদ দাদ দাদ দাদ দাদ অনুরাধা
1: বোকাহাদা
0: অনুরাধা
1: বোকাহাদা
0: জলে পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে যা

0: লেগেছে আগুন, তোমতা না না না না না আয় তোরা দেখে যারা ঝলছে ঝলছে দেখ সব পরিদের ডানা, প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ, চলে পুড়ে যা চলে পুড়ে যা চলে পুড়ে যা।
1: বর্তমান সময়ে আমরা যত বেশি স্মার্টফোনের সঙ্গে সময় কাটাচ্ছি ততই কিন্তু আমাদের মধ্যে বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে, আর সেটা শুধু বড়দের মধ্যেই নয়, ছোটদের মধ্যেও কিন্তু আমরা এই সমস্যাটা দেখতে পাচ্ছি। তারা যত বেশি সময় স্ক্রিনের সামনে কাটাচ্ছে ততই কিন্তু তাদের মধ্যে বই পড়ার আগ্রহটা ক্রমশ কমে যাচ্ছে। আর সেই জন্যই আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলবো এই বই পড়া নিয়ে বা বই পোকাদের নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, আর আমরা আজ অবশ্যই বই পড়ার অভ্যেস নিয়ে কথা বলবো। আমরা গতকাল পপকর্নে কথা বলছিলাম স্ক্রিন টাইম নিয়ে, এই যে বাচ্চাদের মধ্যে এখন অনেকটা সময় স্ক্রিন টাইম তাদের বেড়ে যাচ্ছে, শুধু বাচ্চা কেন বড়দেরও ইচ্ছে অনিচ্ছে অনেক বেশি সময় স্ক্রিনের সামনে কাটাতে হচ্ছে। আর সেই জন্য যেটা হচ্ছে সেটা হলো বই পড়ার যে একটা আগ্রহ সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আর সেই যে বই পড়ার অভ্যেস যেটা ভীষণ ভালো হ্যাবিটের মধ্যে একটি, এবং বই খুব বড় বা ক্ষুদু অনেকটাই কমে যাচ্ছে। আর সেই যে বই পড়ার অভ্যেস যেটা ভীষণ ভালো হ্যাবিটের মধ্যে একটি এবং বই

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
2: আমি কে?

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk.

ছুটির দিনে অনেকটা অবসর সময়, আর সেই সময়টা যদি আমরা কম্পিউটারের সামনে বা টিভির সামনে বসে সময় কাটিয়ে আমাদের স্ক্রিন টাইমটা বাড়াতে না চাই, তাহলে আমরা একটু অন্যরকম কিছু করতে পারি। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে লাইব্রেরি কিংবা বুক স্টোরে যেতে পারি, আর তারপর সেখান থেকে নিজেদের পছন্দ মতো বই বাছাই করে নিতে পারি, আর তারপর সেই নিজেদের পছন্দ মতো বইয়ে একটা একটা করে পাতা উল্টাতে উল্টাতে একেবারে বই পোকাদের মতো বইয়ের সমুদ্রে আমরা ডুব দিতে পারি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই বই পড়া নিয়ে, যেই অভ্যেসটা এখন দিন দিন কিন্তু বড়দের এবং বাচ্চাদের সবার মধ্যেই কিন্তু কমে যাচ্ছে। আর সেই অভ্যেসটাকে আমরা ধরে রাখতে পারি কিংবা আমাদের খুদেদের মধ্যে সেই অভ্যেসটাকে আমরা তৈরি করতে পারি, আর সেই জন্য তাদের নিজেদের পছন্দ মতো যদি আমরা বই বেছে নিতে বলি, তাহলে তারা নিজেদের পছন্দ মতো বই বেছে নিতে পারে এবং সেই পছন্দের বইটি তারা যখন পড়বে তখন আস্তে আস্তে তাদের মধ্যে কিন্তু পড়ার অভ্যেসটা তৈরি হবে। আর আমাদের এই যে আজকের পপকর্নের আড্ডা, সেই আড্ডা তো জারি থাকবেই, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে স্মৃতিদের খোসা নিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তে গিয়ে ধরা পড়ে বড়দের কাছে বকুনি খাওয়া, এই অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। কিন্তু সেই সব দিন এখন আর নেই, কারণ এখনকার বাচ্চাদের মধ্যে বই পড়ার অভ্যেস বা আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বই পোকাদের নিয়ে, যারা বই পড়তে ভীষণ পছন্দ করেন কিন্তু এখন সবার স্ক্রিন টাইম এতটাই বেড়ে গিয়েছে যে এখন আর বাচ্চা বড় কারোর মধ্যে সেই বই পড়ার আগ্রহ বা অভ্যেসটা আর সেভাবে দেখা যায় না, অনেকটাই কমে যাচ্ছে। যেই অভ্যেসটা ছোটদের মধ্যে তৈরি করতে এখন বাবা মায়েরা ভীষণভাবে আগ্রহী, কারণ বই পড়ার অভ্যেসটা কিন্তু ভীষণ ভালো একটা অভ্যেস, আর তার উপকারিতার কথা তো আমরা সকলেই জানি। আর সেই জন্যই নানা রকমের চেষ্টাও কিন্তু বাবা মায়েরা করছেন। আর এই জন্য যেটা করা যায় সেটা হলো, বাচ্চাদের বলছিলাম যে তাদের যে স্ক্রিন টাইমটা সেটা যদি একটু বেঁধে দেওয়া যায়, কিংবা বাচ্চাদের গল্প বলা। অনেকটা গল্প শুনলে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় সেই গল্পের প্রতি। বাকিটা যদি তারা বই থেকে পড়ে নেয় তাহলেও কিন্তু তাদের মধ্যে বই পড়ার অভ্যেস তৈরি হতে পারে। আসলে একটা সময় ছিল যখন দাদি নানিরা তাদের বাচ্চা সেই নাতি নাতনিদের বই পড়ে বা গল্প বলে শোনাতেন। এখন আর সেই দিনগুলো নেই, কিন্তু বাচ্চাদের মধ্যে সেই অভ্যেসটা কিন্তু আমরা তৈরি করতে পারি। আমরা এই বই পড়া নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনব গান। চলুন, পরপর দুটো গান থাকছে আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।
1: একটি কথা শুধু।

উপহার হিসেবে ছোটদের আমরা নানা রকমের জিনিস দিয়ে থাকি। যদি তাদের উপহার হিসেবে বই তাদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে কি তাদের মধ্যে বই পড়ার অভ্যেসটা তৈরি করা যেতে পারে? শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বই পোকাদের নিয়ে, যাদের এখন আর সেভাবে দেখা যায় না, কিন্তু বই পড়ার অভ্যেস, সেই অভ্যেসটা আমরা আমাদের খুদেদের মধ্যে অবশ্যই তৈরি করতে পারি, তাদের মধ্যে যাতে বই পড়ার অভ্যেস বা আগ্রহ বাড়ে, সেই জন্য নানা রকমের চেষ্টাও কিন্তু বড়রা করে থাকেন। সেখানে যদি তাদের পছন্দের যে বিষয় তার উপরে ভিত্তি করে যদি কোনো বই উপহার হিসাবে দেওয়া হয়, তাহলে হয়তো তারা সেই বইগুলোকে উল্টে পাল্টে একটু দেখতে পারে, তারা সেই বইগুলো পড়ারও চেষ্টা করতে পারে। ছোট বাচ্চাদের যদি অনেক ছবি রয়েছে এরকম কালারফুল কোনো বই দেওয়া যায়, তাহলে সেই বইটা কিন্তু তাদের পড়তে ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের সামনে যদি বড়রাও কোনো বই নিয়ে কিংবা ম্যাগাজিন নিয়ে পড়তে বসে, তাহলেও কিন্তু বাচ্চারা দেখে দেখেও, কারণ বাচ্চারা অনেক জিনিসই অনুকরণ করতে ভীষণ পছন্দ করে, সেইভাবে অনুকরণ করেও কিন্তু তাদের মধ্যে এই বই পড়ার অভ্যেস বা আগ্রহটা তৈরি হতে পারে। আমরা আজকে বই পড়ার অভ্যেস নিয়ে নানা রকমের গল্প আলোচনা করলাম, আর এইভাবেই আড্ডা দিতে দিতে আমাদের আজকের মতো পপকর্ন শেষ করার সময় হয়ে গিয়েছে। দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়, চলে আসবো আমি অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: Next participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মানা।
1: আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মিলতে মানা? আমি আছি তো আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, only on radiobanglanet.com।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুদ্ধ বাংলা ভাষায় তাকে বলা হয় খেচর। খেচর অর্থাৎ যে কিনা আকাশে উড়ে বেড়ায়। তবে আমরা তাকে সাধারণত বলি পাখি। পাখি এমন একটি প্রাণী যাকে কিনা আমরা প্রত্যেকেই কখনো না কখনো হিংসে করেছি, তার মতো আকাশ জুড়ে উড়তে চেয়েছি। তো সেই পাখিদের নিয়ে কিন্তু অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য, অনেক গল্পও আছে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালও আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জমেছিল পাখিদের কথা নিয়ে। পাখিদের অনেক গল্প, অনেক ঘটনা এরকম আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি, আর আজকেও সেখান থেকে ক্যারি ফরওয়ার্ড করতে চলেছি আমাদের আড্ডা। পাখিদের নিয়ে আরও অনেক কথা, অনেক গল্প আজকেও ওয়েট করবে আপনার জন্য আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের মানুষের হার্টবিট কত বলুন তো? মিনিটে ওই 72 থেকে 80 ম্যাক্সিমাম এটাই হওয়া উচিত। এর ওপর উঠলে কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে। কিন্তু পাখিদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এতটা ইজি নয়, তার মধ্যে অনেক ভ্যারাইটি আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের নিয়ে, পাখিদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমাদের হার্টবিট মানুষের সাধারণত 72 হয়ে থাকে পার মিনিট, কিন্তু পাখিদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল রেঞ্জের মধ্যে ভ্যারি করে জানেন। যেমন ধরুন পাখিদের হার্টবিটের নর্মাল রেঞ্জ হচ্ছে 100 থেকে 1200 পার মিনিট। তাহলেই ভাবুন, কোনো পাখির হার্টবিট রেট হচ্ছে মিনিটে 100 বার, আবার কোনো পাখির হার্টবিট রেট হচ্ছে মিনিটে 1200 বার, অর্থাৎ 1200 বার। তাহলেই ভাবুন যে কত রকম ভ্যারাইটি রয়েছে এই পাখিদের মধ্যে। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর গতকালের থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে পাখিদের কথা নিয়েই জমে আসে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

পাখি খুব মিষ্টি হয়, অত্যন্ত একটি মন ভালো করা প্রাণী। সেই জন্য আমরা কিন্তু অনেকেই পাখি পুষে থাকি। শুধু কি তাই, এরকম অনেক পাখি আছে যারা কি না আমাদের কথা নকল করে বলতেও পারে। কিন্তু আপনাকে যদি বলি যে এরকম পাখিও আছে যে কিনা আদ্যন্ত বিষাক্ত, মানবেন কি? মানবেন না? তাহলে শুনুন, এই পৃথিবীতে একটিমাত্র পাখি আছে যে কিনা রীতিমতন বিষাক্ত, তার ঠোঁটে এবং ফেদারে রীতিমতন বিষ বর্তমান করে। সেই পাখির নাম হলো পিতহুই। আগে হ্যাঁ, পিতহুই। আর এই পাখি একমাত্র দেখা যায় পাপুয়া নিউগিনিতে, এবং সেখানকার মানুষজন এই পাখিকে দেখলে রীতিমতন আতঙ্কে সেখান থেকে সরে যায়। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি আছে, পাখিদের কথা নিয়ে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পৃথিবীতে দুবার মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ লেগেছিল, এটা তো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু জানেন কি যে এই বিশ্বযুদ্ধে পায়রাদের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল আগে? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল পায়রাদের। এই গোটা বিশ্বযুদ্ধে 3 লক্ষের বেশি পায়রা ব্যবহার করা হয়েছিল খবর আদান প্রদান করার জন্য। এবং এই যে পাখিদের, এই যে পায়রাদের ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে 32টি পায়রাকে বিভিন্ন দেশ থেকে রীতিমতন সম্মান জানানো হয়েছিল মিলিটারি অ্যাওয়ার্ড দিয়ে। তাহলেই ভাবুন, পাখি বলে বা পায়রা বলে কিন্তু তাকে ছোট করে একেবারেই দেখা যাবে না। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের কথা নিয়ে, এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এইরকমই আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদান, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

ব্যাকবার্ড টস নামে এক ধরনের পাখি আছে জানেন, এবং সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। কি সেই কাজ বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলায় .com শুনছেন ইচ্ছেরা, নামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে অত্যন্ত একটি মজাদার পাখি হল অ্যালবাট্রস, এবং পাখির জগতে, পাখির দুনিয়ায় একমাত্র সেই এই কাজটি করতে পারে, সেটি হলো উড়তে উড়তে এসে ঘুমিয়ে পড়তে পারে। আগে হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, অ্যাকচুয়ালি বিভিন্ন পাখি গাছে ডালে বসে কিংবা কোনো উঁচু জায়গায় বসে ঘুমায়, কিন্তু অ্যালবাট্রস এমন একটি পাখি যে কিনা উড়তে উড়তেই দিব্যি ঘুমিয়ে পড়তে পারে। রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসল গতকাল থেকে কেন ফরওয়ার্ড হয়েছে। গতকালও বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম পাখিদের নিয়ে, আর আজকেও শেয়ার করলাম পাখিদের নিয়ে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য। কেমন লাগলো আপনার এই দুই দিনের আড্ডা জানান আমাকে, আমাকে মেল করুন @radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডি @radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানের .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার খাতে গল্প, আড্ডা সবকিছু থাকছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকছে। তাই কোথাও না গিয়ে বলবো, আমার সঙ্গে আড্ডায় থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানিউজ.কম, মন যখন নিরুদ্দেশ।

প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়।

কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ethos services? That level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের জীবনে যখন ছোটবেলাটা থাকে, সেই ছোটবেলায় আমরা অনেক কিছু কল্পনা করি, অনেক কিছুই ভাবি আনমনে যে বড় হয়ে এই সব কিছু হব। ঠিক সেইরকমই আমার ছোটবেলাটা যদি আমি জিজ্ঞাসা করি, যারা একটু বেশি কল্পনা করতে ভালোবাসে এবং যাদের সাথে শিল্পের, আমার মনে হয় মানে শিল্পের ছোঁয়া আছে বললে ভুল হবে, মানে যারা শিল্পকে নিয়ে কাজ করতে থাকে বা শিল্পের মধ্যেই থাকতে পছন্দ করে, সেটা যে কোনো শিল্প হতে পারে, আঁকা হতে পারে, কবিতা বলা হতে পারে, ঘর গোছানো হতে পারে, আলপনা করা, মুখের মেকআপ করাটাও আমার মনে হয় সেটাও একটা শিল্প, সেটাও একটা আর্ট, কোনো একটা হাতের কোনো কাজ করা, রং করা, এনিথিং, সিনেমায় কাজ করা, অভিনয় করা, ডান্স, গান, আরও যা যা আছে যেগুলো বাদ দিলাম, সেই সব কিছু নিয়ে যে শিল্প, সেই শিল্পে যারা থাকতে পছন্দ করে তারা কোথাও গিয়ে আনমনে ভাবে যে বড় কবে হব এবং বড় হয়ে আমার পরিচিতি দরকার, যাতে দু তিনটে মানুষ আমাকে দেখে চিনতে পারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com-এ আজকে সেই ছোটবেলায় ফিরে যাচ্ছে, এবং সেই ছোটবেলাটা যেই ছোটবেলাটায় আমি বড় হয়েছি, মানে আমার ছোটবেলার কিছু কথা আপনার সাথে শেয়ার করছি। আমি ছোটবেলায় ভাবতাম বড় হয়ে টিচার হব, আর টিচার হলেও খাতার শেষে সাইন করে না, ওই সাইনটা করাই আসল উদ্দেশ্য ছিল। মানে আমার কাছে ওই অটোগ্রাফ বলি না কেন, বা সাইন বলি না কেন, বা সিগনেচার বলি না কেন, ওটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। আর ঠিক সেই রকমই কোনো একটা শিল্পীর কাছে তারা যখন বড় হতে চায় বা বড় হয়, বড় পরিসরে পরিচিতি পায়, তখনও কিন্তু সেই সময় দাঁড়িয়ে যখন আমরা বড় হচ্ছি, তখন কিন্তু এইসব সেলফি ফেলফির কথা মাথায় আসতো না। তখন যেটা প্রায়োরিটাইজ করা হতো সেটা হচ্ছে অবশ্যই অটোগ্রাফ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আর এই অটোগ্রাফের কথাই যখন রেডিও বাংলানে .com-এ বারবার উঠে এসেছে, তখন একটা কথা বলি, অটোগ্রাফ মানে কিন্তু অনেকটা নস্টালজিয়া। ভাবুন, আমাদের প্রিয় শিল্পীদের অটোগ্রাফ পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠতাম না? আর যদি কেউ অটোগ্রাফ পেয়ে যেত, সবার আগে কিন্তু স্কুলে গিয়ে বন্ধুদের দেখানো চাই, একটু গলার উঁচু তো করতেই হবে, তাই না? আমার মনে আছে, আমার একজন প্রিয়, খুবই প্রিয় শিল্পী, যাদের যাকে আমি ছোটবেলায় ভাবতাম আমি সামনে থাকলে কি যে করতাম, যদিও বড় হয়ে তার সাথে কথা হয়েছে, তার ইন্টারভিউ নেওয়া হয়েছে, কিন্তু ছোটবেলার কথাটা বলছি, সেই সময় একটা অটোগ্রাফ পাওয়া, উফ, সেটা যে কি কোনো একটা স্বপ্ন পূরণের থেকে কম কিছু না। এরকমই বেশ কিছু মজার ঘটনা কিন্তু অটোগ্রাফকে নিয়ে রয়েছে, এবং অটোগ্রাফের কথা যখন বারবার বলছি, তখন যেই ছবি, অর্থাৎ অটোগ্রাফ বাংলা ছবি যিনি বানিয়েছেন, একদম মডার্ন দর্শকদের কাছে যে একটা সুন্দর ভাবনা উপহার দিয়েছেন ছবির মাধ্যমে, সেই মানুষটার আজকে জন্মদিন। ঠিক ধরেছেন, আজকে সৃজিত মুখার্জির জন্মদিন, এবং রেডিও বাংলা নেটের তরফ থেকে ওর জন্য রইল অনেক অনেক জন্মদিনের ভালোবাসা এবং শুভেচ্ছা।

radiobanglani.com এ আজকে কিন্তু আমরা অটোগ্রাফ নিয়ে কথা বলছি, এবং অটোগ্রাফের কথা বলতে বলতে সৃজিৎ মুখার্জির জন্মদিনের কথাও বললাম, এবং অটোগ্রাফ কথা বলতে বলতে আমাদের ওই যে ছোটবেলায় কারুর কাছে অটোগ্রাফ নেওয়াটা একটা আলাদাই ব্যাপার। আচ্ছা ভাবুন তো, এখনকার সময় সেলফি, কোনো একটা সেলফি, মানে সেলফির মধ্যে কি সত্যি ওই অটোগ্রাফের ছোঁয়াটা আছে? আমার কেন জানি না মনে হয় যে এই জিনিসটাকে আমি টাচ করতে পারবো বা ফিল করতে পারবো সেটা আমার অনেক কাছে। আমার কেন জানি না মনে হয় যে ফোনের ওই গ্যালারিটা বারবার করে ফটোগুলো শাফেল করার থেকে ফটো অ্যালবামে ওই ফটো, স্টিল ফটোগুলোকে ছুঁয়ে বেশি ফিল করা যায়। আমার কেন জানি না মনে হয় যে সেলফির থেকেও, আমি কাছে বসে ছবিটা তুলছি হয়তো, কিন্তু তার থেকেও আমার মনে হয় ওই যে হাতের লেখাটা, যে লেখাটা সারা জীবন থেকে যাবে ওই পেপারটা, সেটা অনেক বেশি কাছের। তাই জন্য অফকোর্স আমার কাছে সব সময়ের জন্য সেলফির থেকে অটোগ্রাফ অনেক বেশি ভালোবাসার, ভালো লাগার জায়গা। আপনার কাছে কি, আপনার কাছে অটোগ্রাফটা ঠিক কতটা জায়গায় রয়েছে, এবং অটোগ্রাফ নিয়ে যদি কোনো মজার কথা থাকে তাহলেও কিন্তু জানাতে ভুলবেন না। ফলো করতে ভুলবেন না www.radiobanglani.com।

শুনছেন ইউক্রে একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেক দিনের চলাফেরার মধ্যে কখনো কখনো আমরা একটু অবাক হই, আর এই অবাক হওয়ার মধ্যে হয়তো আমাদের যে ভাবনাগুলো কাজে লাগে না সেইগুলোর বাইরে গিয়ে এমন কিছু ভাবনা থাকে যেগুলো আমাদেরকে সত্যি ভাবায়। তাই এমন কিছু ভাবনা থাকে যা আমরা কখনো কল্পনা করতে পারি না, সেরকম কিছু ঘটনা কিন্তু হঠাৎই ঘটে যায়। যখন এমন কিছু ঘটনা, যে ঘটনা আমি হয়তো ভাবতে পারছি না যে এমন হতে পারে, তখনই সেটা আশ্চর্যজনক একটা ব্যাপারে পৌঁছে যায়। তো বেশ কিছু সময় এমন যায় আমাদের মনের মধ্যে দিয়ে যে আমাদের মনের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়। আমরা ভাবি, সত্যি কি এটা এরকমভাবে হয়? সত্যি কি মানুষটা এরকম? বা সত্যি কি আমি এটা পারবো? এই সব কিছুর নেপথ্যে একটা জিজ্ঞাসার চিহ্ন পড়ে, আর সেই জিজ্ঞাসার চিহ্নটাই আমাদের কপালে একটা চিন্তার ভাঁজ তৈরি করে এবং ভাবায়। আজকের সেই আড্ডা সেই আশ্চর্য ব্যাপারকে নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর। আজকের এই আশ্চর্য ব্যাপারটা আপনাদের কাছে সত্যিই কীরকম আশ্চর্যজনক হয়ে ওঠে সে নিয়ে একটা আড্ডার আসর। সঙ্গে থাকুন, এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক কয়েকদিন গানের পর আজকের এই স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। তো আমাদের এই দৈনন্দিন চলাফেরার মধ্যে এমন কিছু মানুষকে আমরা প্রচণ্ডভাবে বিশ্বাস করি, আর জীবনে চলতে গেলে কাউকে না কাউকে আমাদের বিশ্বাস করতেই হয়। আর সেই বিশ্বাসের জায়গা থেকে কোথাও একটা ভালোবাসা তৈরি হয়, কোথাও একটা দাবি তৈরি হয়, কোথাও একটা শ্রদ্ধাও তৈরি হয়। কিন্তু সেই মানুষটাই যদি কখনো পরিবর্তন হয়ে যায়, সেই মানুষটাই যদি আপনার কল্পনা যা করেছেন তার থেকে একদম অন্যরকম কিছু হয়, তখনই একটা প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি হয়, আর তখনই এই মাথার মধ্যে আমাদের আশ্চর্য ব্যাপারটা করতে পারে যেরকম মানুষটা এরকম হতে পারে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা মানুষের উপর যে এক্সপেকটেশন করি এটাই সব থেকে ভয়ঙ্কর একটা ব্যাপার। আর এই এক্সপেকটেশনের মাধ্যমেই কিন্তু আমরা ক্রমশ হয় নিজে হারিয়ে যাই অথবা অন্যকে আমরা ভুল নির্বাচন করি। আর এই ভুল নির্বাচনের মাধ্যমে বা ভুল ভাবনার মাধ্যমে কখনো কখনো আমরা ঠকে যাই প্রচণ্ডভাবে, আমরা হেরে যাই, আমরা হয়তো ভেঙে পড়ি। কিন্তু আমরা এই ব্যাপারটাকে নিয়ে কখনো ভাবি না কেন এমন ঘটে গেল। আমরা তারপর যে ব্যাপারগুলো মানুষকে দোষারোপ, নিজেকে ভুল বোঝা বা এত দিনের সময় নষ্ট তার প্রতি, এসব কিছুকে মিলে মিশে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে কষ্ট কষ্ট আর কষ্ট, সেটাকে নিষ্কৃতি পাওয়ার একটা জায়গা কমে কমে একদম মনটা ভেঙে যায়, তখন বিচ্ছেদ একটা সম্পর্ক ইতি হয়। তো আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কেউ না কেউ কারো না কারোর সঙ্গে নতুনভাবে সম্পর্ক তৈরি হয়, আবার কোনো সম্পর্ক ভেঙে যায়। আর এই ভেঙে যাওয়ার যার প্রতি আমরা বিশ্বাস করতে পারি না, সেই ব্যাপারটাকে ঠিকঠাকভাবে বোঝা বা জানা বা আমাদের প্রত্যেকের মধ্যে সেই ব্যাপারটাকে ভাবিয়ে তোলা যে কেন আমরা তার প্রতি এই ভুল নির্বাচন করা বা ভুল ভাবনা ভাবছি, হয়তো এটা ভুল হতেও পারে যা আমি ভাবছি তা নয়, বা যা ইনি করেছেন হয়তো ইনি এটাই করবেন কিন্তু আমি সেটা আগে থেকে জানতাম না, তাহলে ভুলটা আমারও। আজকের আড্ডা আবারও জারি থাকবে, সঙ্গে থাকুন। নিশ্চয়ই আপনারাও এমন কিছু মানুষ এরকম যারা আছেন তাদেরকে নির্বাচন করতে পারছেন, কিংবা এমন কিছু মানুষের থেকে আপনি ধাক্কা খেয়েছেন এবং বুঝতে পারছেন নিশ্চয়ই যে ভুলটা হয়তো সত্যি ভুলই। ফিরব, সঙ্গে থাকুন।

পর আবার আজকে স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। তো সত্যি আমাদের জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটবে, ঘটছে, এবং এই আশ্চর্যজনক ব্যাপারের মধ্যেই আমরা ভূতের ভয় খেয়েও বিশেষভাবে বিশ্বাস করি। আবার অনেক ঘটনা হয়তো এই কোনো ঠাকুর হয়তো ভাবছে এরকমভাবে আমাদেরকে আশীর্বাদ করে দিচ্ছেন, এই ঠাকুরটা এখানে ছিল, এটা এখানে কী করে চলে গেল, বা উনি এদিকে মুখ করে আছেন, ওদিকে মুখ করে গেলেন কী করে। তো এইরকম কিছু ব্যাপার স্যাপারও কিন্তু ঘটে যায়। তো এই একটা ব্যাপার এর মধ্যে বলতে হয়, যেটা হচ্ছে যা রটে কিছু ঘটে। আবার সব জায়গায় তো সমান ব্যাপারে ব্যাপারটা চলে না, কারণ একটা জিনিস মানতে হবে, যার কাছে যেটা মেনে নেওয়ার ব্যাপার থাকবে সে মেনে নেবে, আর যার কাছে মেনে নেওয়ার ব্যাপার থাকবে না সে মেনে নেবে না, ব্যাপারটা এরকম জায়গায়। তাহলে আমাদের জীবনটা কিন্তু আশ্চর্যজনক ঘটনাতেই ভরা, জন্ম থেকে আর চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে যে এক আশ্চর্য অনুভূতি, আশ্চর্য ঘটনা, আশ্চর্য মন, একটা একদম সম্পূর্ণ আলাদা, আপনি হয়তো অন্যের থেকে একদম আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট একটা মন, সেটাও তো একটা বিষয়, সেটাও তো একটা ভাবনা। আপনার ক্রিয়েটিভিটি, আপনার সৃজনশীলতা সবার থেকে আলাদা, এটাও তো অনেকের কাছে আশ্চর্যজনক একটা ব্যাপার, যে আমিও তো একই রকম একইভাবে এগিয়ে চলছি, তাহলে আমার এই বুদ্ধিটা আসছে না কেন ওর মাথায় এলো। ঘটে, ঈশ্বর বা আল্লাহ সবাইকে তো আর একরকম করে পাঠায় না, তাহলে তো পৃথিবী একরকম হয়ে যেত, নতুন বৈচিত্র্য আসবে কী করে। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন, আর আশ্চর্যজনক ঘটনা ঘটুক ঘটান, ক্ষতি নেই, কিছু শেখা যাবে। আবার গান ফিরে এসে আড্ডা জারি থাকবে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আশ্চর্য।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা আশ্চর্য ঘটনা নিয়ে। তো সত্যি আশ্চর্য ঘটনা আমাদের জীবনে প্রতিদিন কিছু না কিছু ঘটে যায়, আমরা তো জানি না। কেউ হয়তো বাইরে বেরিয়ে গেছে, হঠাৎ ঘুরে টুরে এসে দেখছে কি হলো, পাখাটা চলছে কেন, আমি তো পাখাটা বন্ধ করে গেলাম। আবার হয়তো কোথাও হয়তো আজকের এই ব্যাপারটার মধ্যে পুরোটাই ভুল বোঝাবুঝির মধ্যেই ব্যাপারটা চলছিল, মানে কোথাও একটা সুইচটা জ্বালিয়ে দিয়েছেন, কোথাও হয়তো এই নিজের কোনো একটা বই অন্য জায়গায় রাখার কথা সেটা আরেক জায়গায় রেখে দিয়েছেন, কিংবা কোনো একটা দরকারি মূল্যবান জিনিস যেটা যে জায়গায় রাখা উচিত সেটা সেখানে নেই, বাইরে পড়ে আছে। তো এইভাবে ঘটনা কিন্তু অদ্ভুত প্রতিদিন একদিন না একদিন কোথাও না কোথাও এইভাবে অবাক করার মতোই ঘটে যায়। আর সেটা যখন ঘটে যায় তখন মনে হয় আচ্ছা আমার আমি কি ভুল করছি, না আমি সত্যি আজকে এই ব্যাপারগুলো করেছি, নাকি এই বাড়ির মধ্যে কোথাও না কোথাও কিছু একটা ঘটছে। এই সব কিছু একটা অদ্ভুতভাবে চলতে থাকে, তখন নিজেকে ভীষণ আশ্চর্যজনক একটা মুহূর্তের মধ্যে দিয়ে পড়তে হয় এবং সবসময় এরকম দুশ্চিন্তা হতে থাকে, তাহলে কি আমার মাথাটা কাজ করছে না, আমি ভুল পথে যাচ্ছি, নাকি আমি সত্যি এগুলো করেছি, এটা ভাবতে পারছি না আমি যে একটা এত দামি মূল্যবান একটা জিনিস যেটা আলমারিতে রাখার কথা সেটা এরকম বাইরে ফেলে রেখে দিয়েছি খাটের উপর, ভাবছি প্রতিনিয়ত ভাবতেই, কিন্তু এদিকে সুরাহা কিছু বার করতে পারছি না, ঘটে যায়। এমন ঘটনা কিন্তু কোনো কোনো দিন ঘটে যায়, আলমারির চাবিটা হয়তো আলমারিতেই রয়ে যায়, বেরিয়ে গেলেন বাইরে, ঘুরে ঘাড়ে এসে দেখলেন আরে আলমারিতে চাবিটা রয়েই গেছে, তাহলে কি আবার চটপট তাড়াতাড়ি করে পুরো আলমারির ভেতরটা একবার ভালো করে দেখে নেওয়া, কিছু ঘটে যায়নি তো, কোনো দুর্ঘটনা, কোনো চোরের উপদ্রব ঘটেনি তো, এইসব কিছু। এগুলো অ্যাকচুয়ালি আমাদের কোথাও কোথাও মন অশান্তর কারণ হতে পারে, আবার কখনো ভুলমন তো থাকেই, ভুলমনও কিন্তু সুযোগ নাই আশ্চর্য মহারাজের। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আর শুনতে থাকুন রেডিও বাংলা .com-এ আবারও কিছু গান, ফিরে এসে আবারও আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির।

দুবাই ফিরে এলাম আমার আজকের স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। আসলে দেখতে দেখতে আমাদের এই সময়ে যে শেষ হয়ে যায় এর মধ্যে কোনো আশ্চর্যজনক ব্যাপার নেই, কারণ এখানে আমরা জানি আমাদের এইটুকুই পড়ি দিয়ে আমাদের থামতেই হবে। 4475039657122-তে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই আড্ডা। আর নিশ্চয়ই আপনার কাছেও আপনার ঝুলিতে আপনার ব্যাগে যদি এরকম আশ্চর্য কোনো খবর থাকে আমাকে জানাতে ভুলবেন না। ইমেল করবেন gm@radiobanglanet.com-এ। আর এভাবেই জুড়ে থাকুন 24/7। তো আশ্চর্য ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনেক ঘটনাই তো ঘটবে যা আপনি আগে থেকে প্রস্তুত নন। তার মানে কি আপনি সেই জায়গা থেকে সরে দাঁড়াবেন বা সেই জায়গাটার মোকাবিলা করতে পারবেন না? না, করতে হবে। একটা ঘটনা তো অনেক দিন পর আপনাকে বলে কয়ে ঘুরবে না, হঠাৎ করে চমক দেবে। তাই হঠাৎ পড়ে পাওয়া ঘটনার মধ্যে যে আশ্চর্য একটা সূক্ষ্ম অনুভূতি থাকে সেটা থাকুক, তাতে বরং আপনি অনেক কিছু শিখবেন, হারাবেন না কিছু, আরও নিজেকে শক্তপোক্ত তৈরি করবেন। ভালো থাকুন, জুড়ে থাকুন, আর আশ্চর্যজনক ব্যাপারকে আরও আঁকড়ে ধরে লড়াই করুন। দেখবেন জীবন আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, লড়াই গতি পাবে। আজকের জন্য টাটা।

সিরিয়াসলি, মানে কাছাকাছি থাকা মানে কিন্তু উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের কানেকশন। কিন্তু আমাদের ছোটবেলায় স্মার্টফোন ছিল না। কাছাকাছি থাকা মানে কিন্তু উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের কানেকশন। কিন্তু আমাদের ছোটবেলায়

যায়। আমি জানি আপনার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল এবং সেটাতেও খুব প্রিয় মানুষের ফোন কলস আসতো সেই সময়। এখনও আপনার স্মার্টফোনটা বেশ ভাইব্রেট করলে কিছু কিছু সময় আপনি বিরক্ত হন। তাহলে আপনার যে গল্পটা সেটা আমার সাথে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বেজে গেছে কখন সে টেলিফোন, সত্যি কখন যে সে টেলিফোনটা বেজে যাচ্ছে আমাদের অগোচরে আমরা নিজেরাও জানি না। কারণ আপনার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল বা আছে, আমার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল যেটা ধুলো জমে জমে ডেড হয়ে গেছে। আচ্ছা, ল্যান্ডলাইনে তো আমরা সবাই কথা বলতাম, ল্যান্ডলাইন যদি কথা বলতে পারতো তাহলে কি আমাদের উপর অভিযোগ করতো না অভিমান করতো, কোনটা করতো? আমরা কিছু ক্ষেত্রে ল্যান্ডলাইন হয়তো এখনও ইউজ করি, তবে হ্যাঁ, আমার বাড়ির ল্যান্ডলাইনটা আজ সত্যি অকেজো, কিন্তু ল্যান্ডলাইনের নাম্বারটা এখনও মনে আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। তাহলে চটপট আপনার ল্যান্ডলাইনের গল্প আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। চটপট জানিয়ে দিন আপনার বিশেষ মুহূর্তের কথা, আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। শুনতে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, যে কোনো জিনিসের দুটো দিক থাকে। এটাও সত্যি, যখন স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, চলার পথে যখন রাস্তাঘাটে কোনো অসুবিধে হতো, চট করে জানানো সম্ভব হতো না। তবে হ্যাঁ, পথে ঘাটে টেলিফোন বুথ ছিল, মানে STD বুথ ছিল। এখনও দূর দূরান্তে হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, বা হয়তো STD বুথ আছে বাট সেটা কোনো কাজ, মানে কাজে লাগে না। আমি হয়তো দেখতেও পাই না এখন রাস্তাঘাটে STD বুথ রয়েছে বা খুব ভাঙাচোড়া বিচূর্ণ অবস্থায় রয়েছে। আপনারও STD বুথের কোনো গল্প রয়েছে, নিশ্চয়ই আছে, অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমাকে ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন +447503965712, আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমাদের সবার কাছে মোবাইল আছে। কিছু জিনিস কিন্তু সত্যি মনে রয়ে যায়, ওই রাস্তাঘাটের STD বুথের গল্পগুলো, মানে যেখান দিয়ে আমাদের সেই কিছু সময়ের প্রেমটা শুরু হয়েছিল, বা 90s যে প্রেমটা হতো STD বুথ থেকে ফোন করা, সেই সব গল্পগুলো আমি জানতে চাইছি। অবশ্যই আমাকে জানান, আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে রাগ কমানোর জন্য এখন সহজেই ফোন করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, কিংবা ভিডিও কল করে রাগ ভাঙানো যায়, আগেকার সময় কিন্তু সেটা সম্ভবপর হতো না। কারণ বেশিরভাগটাই যৌথ পরিবার আর ড্রয়িং রুমে একটা মাত্র ল্যান্ডলাইন, কখন যে কে ফোনটা রিসিভ করবে সেটা খুব চাপের একটা বিষয় হয়ে যেত। যে যদি সেই মানুষটা সে সময় ফোন না রিসিভ করে, উল্টো দিকের মানুষটা পথ চেয়ে বসে থাকতো যে কখন মন, মানে কখন প্রিয় মানুষটা ফোন করে আমার মন খারাপটাকে ঠিক করবে বা আমার রাগটা ভাঙাবে, আদৌ সেই সময় আমি সেখানে থাকবো কি না, বা সবাইকে এড়িয়ে ফোনটা রিসিভ করতে পারবো কি না। আর মনে মনে ভাবতাম, মানে তারা ভাবতো আর কি, কখন তোমার আসবে টেলিফোন। তাই তো, আপনারও নিশ্চয়ই এমন কোনো গল্প আছে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান বা ফেসবুকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোকা বাক্সতে নয় এখন স্মার্টফোনে বন্দি হয়ে গেছে। সত্যি মানে স্মার্টফোনে এখন পুরো জগৎ, মানে জগতের সম্মুখীন আপনি হতে পারেন, সমস্ত রকম আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারেন, এবং যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, না হলে তো পিছিয়ে পড়তে হবে। কিন্তু ল্যান্ডলাইন বা ল্যান্ড ফোনের যে আওয়াজটা, মানে যখন ফোন আসতো সে যে একটা রিং হতো, ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, বা চার যেরকম একটা ফোন বাজতো, সেটা আমি ভীষণ ভীষণ ভীষণ মিস করি। মানে স্মার্টফোনের সাইলেন্ট, এখন তো আমরা বেশিরভাগ সময় স্মার্টফোন সাইলেন্টই রাখি, মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম ফোন সাইলেন্টই রাখি, বা ভাইব্রেশন হোক বা রিংটোন যাই হোক না কেন, ওই যেন টিউনটা আমি ভীষণ ভীষণ মিস করি, মানে ভীষণই মিস করি। যুগ আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপডেট করতে হবে। হ্যাঁ, পুরনো যে কোনো জিনিস যা আমাদের একটা সময় সঙ্গ দিয়েছে তা অবশ্যই আমাদের জন্য অনেকটা স্পেশাল, অনেকটা নস্টালজিক এবং অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তবে হ্যাঁ, আপনার তো স্মার্টফোন আছে আর হোয়াটসঅ্যাপও আছে, তাহলে চটপট জানান না কেমন লাগলো আজকে রাতটা। +447503965712। আজকে তাহলে চলি, কাল আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com, শুধুমাত্র www.radiobanglanet.com এ। ওয়েবসাইটটা কিন্তু খুললে চলবে না।

চিল্লে গেছে আগুন। আয় তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের নানা প্রচন্ড তাপ্তি কাণ্ড বাপ্তি কাণ্ড বাপ জ্বলে পুড়ে যা যা জ্বলে পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা।

দাও দাও দাও জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি দাও দাও দাও জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি জল দে ওরে জল দে দমকল দমকল যতই চাও না দু চোখের জল কল যত খুলে দাও না আরে দমকল দমকল যতই চাও না দু চোখের জল কল যত খুলে দাও না ও গরু পশি রম্ভা উর্বশী কর যা খুশি কিছুতে নেবে না না না না না না

0: তুলে জানা দেখ ভেলকে কানা ধারা দাদ দাদ দা দারা দাদ অনুরাধা
1: বোকাহাদা
0: অনুরাধা
1: বোকাহাদা
0: জলে পড়ে যা জলে পড়ে যা জলে পড়ে যা

0: লেগেছে আগুন, তোমটা না না না না আয় তোরা দেখে যারা ঝলছে ঝলছে দেখ সব পরিদের ডানা, প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ, চলে পুড়ে যা চলে পুড়ে যা চলে পুড়ে যা।
1: বর্তমান সময়ে আমরা যত বেশি স্মার্টফোনের সঙ্গে সময় কাটাচ্ছি ততই কিন্তু আমাদের মধ্যে বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে, আর সেটা শুধু বড়দের মধ্যেই নয়, ছোটদের মধ্যেও কিন্তু আমরা এই সমস্যাটা দেখতে পাচ্ছি। তারা যত বেশি সময় স্ক্রিনের সামনে কাটাচ্ছে ততই কিন্তু তাদের মধ্যে বই পড়ার আগ্রহটা ক্রমশ কমে যাচ্ছে। আর সেই জন্যই আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলবো এই বই পড়া নিয়ে বা বই পোকাদের নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজ অবশ্যই বই পড়ার অভ্যেস নিয়ে কথা বলবো। আমরা গতকাল পপকর্নে কথা বলছিলাম স্ক্রিন টাইম নিয়ে, এই যে বাচ্চাদের মধ্যে এখন অনেকটা সময় স্ক্রিন টাইম তাদের বেড়ে যাচ্ছে, শুধু বাচ্চা কেন বড়দেরও ইচ্ছে অনিচ্ছে অনেক বেশি সময় স্ক্রিনের সামনে কাটাতে হচ্ছে। আর সেই জন্য যেটা হচ্ছে সেটা হলো বই পড়ার যে একটা আগ্রহ সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আর সেই যে বই পড়ার অভ্যেস যেটা ভীষণ ভালো হ্যাবিটের মধ্যে একটি এবং বই খুব বড় বা খুব ভালো একটা বন্ধু, সেই জন্য ছোট থেকে এই বই পড়ার অভ্যেসটা তৈরি করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। তাই আমাদের এই ক্ষুদেদের মধ্যে কি করে বই পড়ার অভ্যেসটা আমরা গড়ে তুলতে পারবো সেটা কিন্তু আমাদের বড়দেরই খুঁজে বার করতে হবে এবং বড়দের এই জন্য অবশ্যই একটু যত্নশীল হতে হবে। সেই বই পড়ার অভ্যেস আর বই পড়া নিয়ে আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন পরপর তিনটে গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
2: আমি কে?

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk.

ছুটির দিনে অনেকটা অবসর সময়, আর সেই সময়টা যদি আমরা কম্পিউটারের সামনে বা টিভির সামনে বসে সময় কাটিয়ে আমাদের স্ক্রিন টাইমটা বাড়াতে না চাই, তাহলে আমরা একটু অন্যরকম কিছু করতে পারি। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে লাইব্রেরি কিংবা বুক স্টোরে যেতে পারি, আর তারপর সেখান থেকে নিজেদের পছন্দ মতো বই বাছাই করে নিতে পারি, আর তারপর সেই নিজেদের পছন্দ মতো বইয়ে একটা একটা করে পাতা উল্টাতে উল্টাতে একেবারে বই পোকাদের মতো বইয়ের সমুদ্রে আমরা ডুব দিতে পারি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই বই পড়া নিয়ে, যেই অভ্যেসটা এখন দিন দিন কিন্তু বড়দের এবং বাচ্চাদের সবার মধ্যেই কিন্তু কমে যাচ্ছে। আর সেই অভ্যেসটাকে আমরা ধরে রাখতে পারি কিংবা আমাদের খুদেদের মধ্যে সেই অভ্যেসটাকে আমরা তৈরি করতে পারি, আর সেই জন্য তাদের নিজেদের পছন্দ মতো যদি আমরা বই বেছে নিতে বলি, তাহলে তারা নিজেদের পছন্দ মতো বই বেছে নিতে পারে এবং সেই পছন্দের বইটি তারা যখন পড়বে তখন আস্তে আস্তে তাদের মধ্যে কিন্তু পড়ার অভ্যেসটা তৈরি হবে। আর আমাদের এই যে আজকের পপকর্নের আড্ডা, সেই আড্ডা তো জারি থাকবেই, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: পারে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
4: সময়।
3: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তে গিয়ে ধরা পড়ে বড়দের কাছে বকুনি খাওয়া, এই অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। কিন্তু সেই সব দিন এখন আর নেই, কারণ এখনকার বাচ্চাদের মধ্যে বই পড়ার অভ্যেস বা আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বই পোকাদের নিয়ে, যারা বই পড়তে ভীষণ পছন্দ করেন কিন্তু এখন সবার স্ক্রিন টাইম এতটাই বেড়ে গিয়েছে যে এখন আর বাচ্চা বড় কারোর মধ্যে সেই বই পড়ার আগ্রহ বা অভ্যেসটা আর সেভাবে দেখা যায় না, অনেকটাই কমে যাচ্ছে। যেই অভ্যেসটা ছোটদের মধ্যে তৈরি করতে এখন বাবা মায়েরা ভীষণভাবে আগ্রহী, কারণ বই পড়ার অভ্যেসটা কিন্তু ভীষণ ভালো একটা অভ্যেস, আর তার উপকারিতার কথা তো আমরা সকলেই জানি। আর সেই জন্যই নানা রকমের চেষ্টাও কিন্তু বাবা মায়েরা করছেন। আর এই জন্য যেটা করা যায় সেটা হলো, বাচ্চাদের বলছিলাম যে তাদের যে স্ক্রিন টাইমটা সেটা যদি একটু বেঁধে দেওয়া যায়, কিংবা বাচ্চাদের গল্প বলা। অনেকটা গল্প শুনলে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় সেই গল্পের প্রতি। বাকিটা যদি তারা বই থেকে পড়ে নেয় তাহলেও কিন্তু তাদের মধ্যে বই পড়ার অভ্যেস তৈরি হতে পারে। আসলে একটা সময় ছিল যখন দাদি নানিরা তাদের বাচ্চা সেই নাতি নাতনিদের বই পড়ে বা গল্প বলে শোনাতেন। এখন আর সেই দিনগুলো নেই, কিন্তু বাচ্চাদের মধ্যে সেই অভ্যেসটা কিন্তু আমরা তৈরি করতে পারি। আমরা এই বই পড়া নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। চলুন, পরপর দুটো গান থাকছে আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।
1: একটি কথা শুধু।

উপহার হিসেবে ছোটদের আমরা নানা রকমের জিনিস দিয়ে থাকি। যদি তাদের উপহার হিসেবে বই তাদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে কি তাদের মধ্যে বই পড়ার অভ্যেসটা তৈরি করা যেতে পারে? শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বই পোকাদের নিয়ে, যাদের এখন আর সেভাবে দেখা যায় না, কিন্তু বই পড়ার অভ্যেস, সেই অভ্যেসটা আমরা আমাদের খুদেদের মধ্যে অবশ্যই তৈরি করতে পারি, তাদের মধ্যে যাতে বই পড়ার অভ্যেস বা আগ্রহ বাড়ে, সেই জন্য নানা রকমের চেষ্টাও কিন্তু বড়রা করে থাকেন। সেখানেই যদি তাদের তাদের পছন্দের যে বিষয় তার উপরে ভিত্তি করে যদি কোনো বই উপহার হিসাবে দেওয়া হয়, তাহলে হয়তো তারা সেই বইগুলোকে উল্টে পাল্টে একটু দেখতে পারে, তারা সেই বইগুলো পড়ারও চেষ্টা করতে পারে। ছোট বাচ্চাদের যদি অনেক ছবি রয়েছে এরকম কালারফুল কোনো বই দেওয়া যায়, তাহলে সেই বইটা কিন্তু তাদের পড়তে ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের সামনে যদি বড়রাও কোনো বই নিয়ে কিংবা ম্যাগাজিন নিয়ে পড়তে বসে, তাহলেও কিন্তু বাচ্চারা দেখে দেখেও, কারণ বাচ্চারা অনেক জিনিসই অনুকরণ করতে ভীষণ পছন্দ করে, সেইভাবে অনুকরণ করেও কিন্তু তাদের মধ্যে এই বই পড়ার অভ্যেস বা আগ্রহটা তৈরি হতে পারে। আমরা আজকে বই পড়ার অভ্যেস নিয়ে নানা রকমের গল্প আলোচনা করলাম, আর এইভাবেই আড্ডা দিতে দিতে আমাদের আজকের মতো পপকর্ন শেষ করার সময় হয়ে গিয়েছে। দেখা হবে আগামী কাল ঠিক এই একই সময়, চলে আসবো আমি অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হারি

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,